লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়ে পর পরফাই ফরা মিনিট ফকেবরা ফচকসি নাংলি তুম রেডিও কার্জু আরাদ্য আনফান নীলি সুমতি ইংলেংপি আদাব কেমে আকারদম নাংপা জেরেকসি পিনি আ ট্রান্সমিশন ইংপুইগল পিনিকে আরু নিফাই থংকেব ভমতিয়ারনি যাই মেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারুইসিরা তকবরা সিরকেব লাপেন নাংলি তুম নিউজ অন এয়ার অ্যাপ আলং পেন্টা জাইমেক আর জুইক লংজি পিনি কন্ট্রোল রুম আলং সাইনাং চেরাবদনা বাংমেন লাকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব দে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাই ক্লেমবাং জুমিকা ফাংচৌপি লাপেন বাংফু বাংফি আতমাফান কাংথুম গেথন আসাই ক্লেমবাং সার্কলিং টিসো

লাকে আকাশবাণী ডিফু পিনিয়া ট্রান্সমিশন লঙ্কপি পিয়া যায় মেক্সি রড পার জুইক জিমা চেঠান মেক্সে না পরফাই ট্রকলা মিনিট কেপর কাংডু কার্ডম আলুন আজাই মেঘ আংডেঙ লং পেন নাংলি টুম আসন সন আলুন আর জুইক লংজি পরফাই ট্রকলা মিনিট কেপর পরফাই ট্রকলা মিনিট হং কেবরা ফর নেলি চেফং নেলুন জেরপো আজাই মেঘ আংডেঙ লং পেন সন সিং তারো কেঠানা লাংলি লামথে আর জুইক লংজি পরফাই ট্রকলা মিনিট হং কেবরা সির কেপর পিনিয়া সার লামথে আর জুইক লংজি পরফাই ট্রকলা মিনিট পিকে বাপর কার্বি লুনবারি মাংডেং লং পেন নাংলি টুম আসন সন আলুন আর জুইক লংজি পরফাই ট্রকসিরা মিনিট ক্যাব আপর ওভিয়াজাই মেক আংডেং লং পেন রাহুল টক বিল আপেন হুডবাং ফান্ডার টেরন আতুমাং বং চিহু চিপুত আর জুইক লংজি পরফাই ট্রকসিরা মিনিট পিকে বাপর লুন চেটো আংডেং লং পেন নাংলি টুম আসন সন আলুন আর জুইক লংজি পরফাই নারকেবরা মিনিট হংকে বাপর লুন চেঠা কাংডেঙ লং পেন নাংলি টুম আসন সন আলুন আর জুইক লংজি পরফাই সিরকেবরা মিনিট ক্রিপ হপর হিন্দি ডেট লং রি চিং হন আলুন আজাই মেঘ আংডেঙ লং পেন আসন সন আলুন আর জুইক লংজি পরফাই কেবরা মিনিট ক্রিপ হপর তিরিমাকাই পুয়াজাই মেঘ আংডেঙ লং পেন কারেং রং ফারপি কেঠানা লামজির থংনক বিয়া পুথাক আর জুইক লংজি পরফাই কেবরা মিনিট হং কেপর

লাপুয়ান পর্ণাংলি তুম পখিলা লেকথেপি কিলোনালুন বাংহিনী পু আর্যৈক লংটাংল আদন্থু আলোন আর্যৈক সিনং সারসিং রং ফারলা পেনারি সাংহ তুম কিলোনালুন আলোনা লামথে হেম হেম ফু টাংটেলা বাংসলুন আর্যৈক সিনং

লাপুয়ান অপর্ণাং লিটুম ধনসিং টেরন কিলোনালুন ও হেমফু আর নামপু আর্যৈক লংটাংল কাংডু কার্ডমালুন আং ডেঙালং পেন কিজুৎ সিয়ালুন আর্যৈক সেনাং দীপ্তি টিসো পি লাপেন আরিসাংহ অতুম কিলোনালুন আলুনালাম থেলাকে ও টিম টিম আর নাম টাংটেলা বাংসলুন আর্যৈক সেনাং

হারং ফুসি দো চরনাম প্লু দামলো, সি চরনাম প্লু দামলো, সিফিকাসাং ওয়াংলো, সিফিকাসাং ওয়াংলো, সিফিকাসাং ওয়াংলো, লেমফারি ফার।

দামলো সিহুনি পে দামলো সিহুনি নাং দামলো সিহুনি পায় দামলো সিরাই নাং মানলো সি সো সি তেরত আতিরি ফিকা সাংরং ফি সি সেরতারনো মিরি সেরতারনো চেব্রি সি সেরতারনো চেব্রি তেরত আতেংরি ফিকা সাংরং ফি সি ফিকা সাংরং ফি দান্দি বাং নাং জি সি সার্বুপি নাং জি সি সার্বুপি নাং জি তুন্দাং আকেংরি সি

lapuan apornang litum karbilun bari mangdeng alongpen ason sonalun arje iklong tanglo lake akashwani dipu non studio ghori por por phai proxy non studio ghori por por phai proxy plang ekai kailo lasinang litum delhi pen ke pachetak hindi alampen berta arje iklong po পরফাই ট্রক্সির মিনিট ফ আপর পুঠ দিল্লি পেন কেপা চেটাক ইংলিশ আলাম পেন বীরতা আর্যিক লং ফিট পো

0: চেংগিথি পাপুথাক রাহুল টক বিপেন ফান্ডার তেরোনাতুমাং বং চিহু চিপুত আর্জু ইকসেনাং।
1: আফ্রাংসে রিডিও কার্যুয়ার আদান ফানসামে নিলি হিন পেন সুরি সুরি নিং কাং সাম কারলম পাজির ইগলো পিনি ও এ যায় মেঘলং কাছিং কিছে থান পঞ্জি আফান পুরা ইনুদ চেং পাংরম কি থিপ থেক পিক এবং ফু ফানসি চোফা পাংজাং পানল আলাংলি ম্যান লাখে রাহুল তক বি লাসিনন আলাংলি ইসলামে নিলি দুং মতে মাইক্রোফোনা থেং নো চিং নি তাংল নাংলি ফান আফ্রাংসি আকাশবাণী দীপু হিন পেন সুরি সুরি নিং কাং সাম কারডম পাজির ইগলো
2: কারডম
1: তাংতে গড়তে পিনি ইলি তুম কাচিং কিচে থান জি আলাম থে থে পি বাংকে লাল নাংলি কে ইনু চেং পাংরম কি থিপ থেক পিক বাং ফু হল সনসি নিলি তুম চিনি লাসি নাংলি লা চেং পাংরম কি থিপ আলামো মাসাব সো থান পাজির মি পন্থাতে নাংলি কপুসন সি লাবাং সো চেং পাংরম কি থিপ কাপাং চেং মা কদাক সি কাচারলি মা লাপে নাংলি কসন পেন সি কাচারলি লাহাই হই ফু থাক নাংলি থান পাকলার জি মা
2: আপ্রাংসি কারডম চোরোল নিলি ফান পিনি সন না পড়না পিপন লাপেন পিনি নিলি ফানা চোফা পর আপ্রাংসি কে নিলি দা নিঙে রঙল বাদে নি সামল নিলি মানে থেক ও বুফানে খালি মুদ্রে নিলি তা ইনি গে হ্যাঁ মানে জন্তু মিউজিক এলং ইসি ইনি গেছে পারং আসন নিলি থেক পনল সো আপ্রাংসি বাংকে নিলি কাচারি নাম পলতে ইনি তুম স্কুলিং এলাম চেথানাম নাম কপ স্কুল হুট পেন্সি নিলি তে নিঙে হ্যাঁ হলা সো হুট নিলি তুম জিরপু দু হলা দাকে আমি নীতিশ তিমু পোহে কে নিলি নং ক্লাসমেট ল নিলি তুম মানে স্কুল আসতি হাফ টাইম ল বলতে হেদি বাং বাংকে নানি কিছুই দাম নিলি বাংকে নিলি তুম বাংকে কলম হোম লক মতে পেন হেদি লা পেন নিলি তুমি একদম মানে রক লুন হচকে একদম মেটেল বুঝে থাকো মাতে হলা সো হুট সে নিলি তুম বাংকে একদম ইনি গেছে পারং মানে ডেস্ক বেঞ্চ লোসন কলম বেঞ্চ কি থিপ কে থেং লাপুসি ইনি গেছে পারং বম চেপারং বম আসি লাপুসি নিলি তুম মানে হসুত বেঞ্চি ইনি গে হ্যাং দু কালো পারকে লুন আর জুবম ল ইনকে লাপু নিলি তামি চার্লি পন বম ল পারে মেট্রিক টক এর ফি বাংকে লাহাই লুন কাং রং পেনে নে লাহাই বাং কারজু বাং কম চেট ল আফি বাংকে মিউজিক লং লাংদাম ল পোলতে জন্তু কে থেং চেং বাং মনলি অনলি কাং রং লাহাই লুন ফান চটকালি মাতে লুন কাচিং সেক লাহাই বাং চটকালি আজারা লুন রং দা থিপ মেপু বাং চিনি দ আমপারে লা পেন কে নিলি আজারা লুন দা আর্জু বম ল হিন্দি লুন বলিউড লুন সামে কাপড়ে কাপড়ে কা লুন আর্জু লাভ ল ডাক পেন আমার চিনিলি বাং চেং কি থিপ বাং কে নিং হ্যাং বা মে ল লা পেন কাচারলি দুন তা আপর চেন পন ল
1: মেপি কটে নাংলি কাচারলি আলাম থে থান পাচিন পর তাংতে নাংলি কে লা স্কুল চার্লি বম হুত সি নাংলি কে লাবাং সাই মতে চেং পাংরম কি থেবা বাংকে নিং কে হ্যাং নিং কে রুংদুন পোলাসি হালা সোহ বাংকে নাংলি তুম কলম পেন বেঞ্চ ডেক্স আলং কি থিপ তা পেন লক পেন কাচারলি কালা নাংলি থান ল তাংতে আফি থু নাংলি লা স্কুল মেট্রিক পাস দে রাফি মতে পেনাং আনালি তুম থেক মুচ চিনি মুচ রাফি বাংকে কপোসন লগা চার্লি থু কে নাংলি তুম কি থিপ তা পেন লক বাংকে চক ছেদে জি আপ লাসি নাংলি তুম আফি বাংকে কসন লা আহর মু চে নাম তান লা পোসন লমা মতে কোদাক পাসে নাংলি তুম কা চার্লি থু ল
2: আলাম বাংকে নিলি তুম হালা সোট কে স্কুলিং লাইফ আলাম ল হে আমপার কে কলেজ কলেজ মিন্স হাই সেকেন্ডারি নিলি দা গোপয় সি চার্লি মারি দে সো পেনাং আন দা চেতং থু ল জিরপো কিমি তুম সাই দে ল পেনাং আন গিটারি তা ক্লাং ল দাক মানে হসতকে গিটারটা মানে লাসন হলো গিটার বসে গেছে থাক লাসন সে নিলি তুম রড রড ল লাপু টাইম পাস হস্টেলার ডোমেন দা মেনি চেপা রং রং ল আম্পার কে রং থিয়াং বিট কনটেস্ট পুডো দো সো বিট কনটেস্ট লং পেন আন দুন ল একদম মানে লুন কি লুন মানে লাইভ পারফরমেন্স কে থেং লং চেং গেলা দাক ল আম্পার এলা দাক পেন ইন্সপায়ার বম ল ইনুত বাহিনী চিচিনি বম ল আইনকে নিলি লং কে দাক নিলি জির পু তুম চেত অং থো ল কলেজ মিট ল হে আলাং লিতুমকে লাদাখ দিফু মাতি পুং সর হেদি কে নিলি ফান নাং ফালো মানে আলাং লিতুম আই স্কুল অলং লাদাখ নিউ ডন স্কুল দো সো স্কুল অলং পিনে ফেয়ারওয়েল প্রোগ্রাম দো আইকে নিলি ফান তানা চো ফালো না লিগে ড্রাম থিপ থা আইকে নিলি গে থিপ নি হ্যাং পিক সি তামে ড্রাম কি থিপ তা আজা কং জাপি নাং কক জি তা লাসো আজা কং গি পি দোন বাং গে নিলি হাদাক সি ফাস কি থিদুন চেং লো মানে সার টিমুং সার দো হলা সো দেদি আইকে নিলি তুম প্রিন্সিপাল সার দো আলাং লিতুম তামে নিলি ফান মানে নাং চো ফা লসন জাল হে কে নি পারং দো থিপ দুন বম থিপ দুন বম সামে আজা কং বাং পি পা মে মে সামে মনিরা তুম লা পুসি ইলি তুম নিং জে পারং পন মা পর বাং পাদাম পন বম আজা লয় পার পিজো পিজো পেন থিপ দুন বম ল ইংকে নিলি ফান চার্চ আলং তানাং হাং হাং ল আম পার কে লাপু পেন সি নিলি চেপা থেক ল মানে কে নিলি মি থাং হর মু বাং চে নাম লং লি পিন লা পিনি আর নি সি তামে জো এই না পোল জা
1: মি পিক আন ল তাংতে নাং লি কে চার্লি চেং হট কে এ কলম পেন জাত সি কে থিপ তাপ কে থিপ রুপেন সি
2: কালা কালা
1: এ নিং কে হাং দুন না পেন থু আফি বাং কে নাং লি ফানা চো ফাত পেন নাং লি হাদা বাং কে এ চেং পাং রুম সি অট লং ল
2: কালা
1: তাংতে লাবাং

0: Suka ceprek ke odlong ke kos kapusan na.
1: Oh, ning karong bang mane ning arong pikan. Athema juntu hala nili tum bags dance along ki thip pen real life bane juntu ili tum ki thip long asi ki clan la bang mate break u.
0: Oh.
1: Ampar ke ining karong bang ke chethanda unelo mane ning karong la no je mane bang along ke thek long along ki ning arong bile mate mi thang ki thip thengle ning arong bile.
0: Kala.
1: Ama si la bang ke mane a feels bile go mane. Mane nili bang ke ining karong nai ke la drum thi banlo mane. তারপরে সাই লিখলাম মন আজ কাম লিখলাম ইনি চেপারং বন গেলা ড্রাম বি থিপ হেলো মানে
0: নাংলি কে কাপড়ে কাপড়ে লং সামি থিপ দুন বম লি নাংলি কোনানি কাছে পাতে দুন পছন্দ মা
1: ও আপনার সি বাংকে কাছে পাতে দুন বাংকে নিলি দুকে দু সিতামে যন্তু নিলি মিউজিক লং মানে পেনান থিপ থেক পেন ননকে নিলি তা মানে চকলো রাত আংনু চেপাকলাং মিলু পয়সা যা কং আছে লং মতে নিলি তুমি পারফর্ম দুন চেং নিলি তুম লাদাখ মেসায়া বিট কনটেস্ট বুদো জয়সিং দলৈ লং সি দো ভলিউম থ্রি নে ভলিউম ফোর নে আলম লবন নিলি নিং দো এদে লাসো হো নিলি তুম পারফর্ম দুন আমার নিলি লং হল মোবাইল পুবম নিলি তোমার জিরপো তুম দো জন এঞ্জেল ক্রো দো সারিম তেরাং বেস বেসিস ল এঙ্কে নিলি মেহাই দো রেসিম ক্রো এঙ্কে নিলি লাপু সিনিল তুম চিং রুম সি ডাক চিং ওয়াইল যে মানে নিলি কে আরন কে কাপড়ে আমি মিউজিক লং কে নিলি আরন লাং লাইল আমার সি নিলি ডাক দুন ল নিলি তুম পারফর্ম দুন ল আমার নিলি তুম ফাইনালিস্ট লং আনলি দুন রক ল আমার লাইফ পারফর্ম কাকুরি চেং মানে স্টেজ কার্ডু চেং আগে থে নাই কে নিলি জয়সিং দো লইল ফার্স্ট লং আমার লাদাখ নিলি তুম কোয়ালিফাই দুন হইতে লবন আমি নিলি তুম সার্টিফিকেট লাহাই তামে নিলি তুম লং পন ল লাপেন লা দেট পেন কে কাপড়ে কাপড়ে আচ্ছা তাই লং তামে পারফর্ম দুন উল ননসন মনসাম ফেস্টিভ্যাল লং তামে নিলি প্লে দুন লং ল লাপেন কাপড়ে কাপড়ে মানে ননসন ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেশন পনন বা কে ওয়াই এফ লং পোস্ট আমি গোল্ডেন জুবলি হোস্ট আমি নিলি পারফর্ম ল লাপেন হং যায় আচ্ছা তাই লং তামে নিলি নিকান হিনি ল পারফর্ম তেন আপেন লাস্ট নিলি 2024 আনি কান বন নিলি তুম দেখ মেসায়া বিট কনটেস্ট বি পন দো আকে হাই এলি তুম ডিমাপুর পেন হালা টেকনিক ডেভেলপমেন্ট বা আলাংলি সার বাং ল আলাংলি সি লা সোট কে বাং কে লাদাখ নিলি তুম আলং কাছে তং মেসেন মেসেন মিউজিশিয়ান তুমি সিচে তং লং ল হেদি নন এন্ড্রেল তেরাং আলাংলি তামে নিলি ফান অডিশন এনসে সি লাসো আ পারফর্ম মানতে নাং আ বিট কনটেস্ট আলং নিলি ফান নাং ইনভাইট পন আজা ল আমার নিলি কে হরমু তা হবে এ মেথাং আছে নাম তা হবে সে তামে ইসি নিলি চেমা থা দাম ল আর না মজা কং না পি এসন ল হে কে লাদাখ নিলি অডিশন এন ল এংকে অডিশন এনে পান নিলি ফানাং পুলো ফোন কলো নাং লিগে চকলো তো বিশাং ওকে লো টাইমিং কে টাইট ওলো নাং লি নাই নাং দুন ওয়েক নাং পোপ আমার ঠিক ঠিক নিলে তুম দুন ল পারফর্ম দুন ল মে তামে ও লাপেন নিলে তুম ফার্স্ট রানার্স আপ লং দুন লক লো লাপেন বেস্ট গিটারিস্ট তা লং দুন লক লো লাসি লাপুসি নিলে তুম আপর বাং লাপুসি মানে পারফর্ম দুন বম পাদাম বম ল লপুল ইয়া
0: মো পেন তাই লি তুম চে থান ল নাং লি সামে থান ল লাসি কে অং দুং তুম কে চিনি নে দা হাই
1: কলা
0: চেং পাং রুম
1: কলা
0: নিলিয়া মা তা চিনি নে চেং পাং রুম সন কো আন দো নে মা তে লবাং সো চেং পাং রুম লং আর কি কো সন সন নে নিলি চিনি পা মে মে
1: কলা
0: বাকা চিনি তুম দো তা হাই
1: কলা
0: লা পসি লা চেং পাং রুম লং বাং কে সন কো আন দো জে কে হাই
1: সন বাং কে নে কে বেসিক্যালি লাং নাম লো পোতে নন মা লম আ চেং পাং রুম পেন হাপ্রা চেং পাং রুম কে বিলেক ও আপ্রাং এ রক এন্ড রোল তুম সি বিসি কে অং সো রক এন্ড রোল লং বলতে নাং লি টম টমস তা মে ফার্স্ট কে দোপো হাই হেড দোপো হে এঙ্কে ফুট কেক দোপো লাদেতে নাংলি স্নেয়ার দোপো টম টম সাবাং আপ্রাং রক এন্ড রোল তুমি তিন ডাক প্লাং থম তামে এন্ডেড বা প্লাং প্লি তামে এন্ডেড এটি তামে নন মালম কাই দিন কে লা যন্তু টম টমস পুলো হে টম সাবাং হিনি বা কে থম তামে এন্ডেড এটি তামে বেসিক্যালি কে হিনি বা ইসি এটা এন্ডেড এটি তার মানে পাংরুম লাপলো পুলতে থট রক বা দোপো এগে সিম্বলস লাহাইটা দোপো হে লাকে ইমিথ্যাং উপর ল মানে নাংলি জং সি আন সোসে আসে মানে পা অং পঞ্জি আসন কাপড়ে কাপড়ে তামে নাংলি দেখ পাংরুম পন্থু মেলো মানে এ মানে লি বাঙ্গে সিম্পল ল লাপু হাই হেড দোপো কে স্নেয়ার দোপো টমস হিনি দোপো ফ্লোর একটা দোপো এঙ্কে নাংলি সিম্বলস হিনি দোপো লান মেলো নিলি জন্তু নন কে প্লে বম বাঙ্গে
0: তাতে লা এফং কি থিবে লং নাংলি সন কো আনমা কি বিপন লাসেতামে লা ইফং কি থিবা লং থিপন লাপ নং পো লা পুলো মা মতে পো আপর আপর পেন সি থিপন
1: ইলা বাংকে নিলি নাই থানসি পতে ডিপেন ল লা বাংকে আলুন লিং ল মানে আ টাইমিং আলুন লা পেন হালা দা কে কে এন পন না দিম দো কিসমান কে জুমিসেন দি কিসমান কে লা এন পন পে দে লাতে জুমিসেন জলা সন্ডা দো দো

0: আমার লাগছে এনসার ভাঙে নিলি তার নাম জি বলতে আল্লুন প্যান পেনিসিয়ান পঞ্চত পোলা ভাঙে
1: আলুন লংসি পাছে তন
0: কাজ পাছে তো নাম কপ কালাং কালাং
1: মি পেক আনলো তাতে এলি তুম চিংকি ল পেন আনকে বনসামি নিলি নাংলি লা বাংস সাই হিনে বাংকে কমেন্ট তুমি লম পেন তঙ্গা পাং চেং নিলা বাংচি নিলাং লাসি নাংলি থান পাছে নিজি
0: ও কালা লাংনামলো পোলতে মিউজিক লং নিলি নন পেনিং আন লাংনামলো পুতে নিংকান ফট্রক বাকে দপ সিতামে লাসো লং জিনতু নিলি অ্যাক্টিভ কামকে ক্লেম লাকে নিলি নিংকানে থম বাকসি দোলাং মানে আপ্রাঙ্গে নিলি কা চার্লি পুসি আপর বাদাম জইল নিংকান হিনি বাকে তা লাপেন বাং থুল নিংকানে থম বাংকে নন নিলি পুদামলো পোতে নিলি পেনাং আন কন্টেস্ট বাঙ্গে নিলি দোনো এ থেমা নিলিকে নন বাংকে পেনাং আন আর্টিস্ট দইলি তুমল হালা তুমল সে নিলি কা চেরাব দনকে অ নন এক্সাম্পল আঙামলো পোতে মিরং কিরং পার এলি তোমা কর্তে হেদে আলাং লি লং সামি নিলি কা চেরাব দন চেংলো মানে ফার্স্ট প্রজেক্ট নন আলাম বাং লি দাম থু দেরা সনলো হেয়া নিলি হস দুং জং মাথা দাম নিলি তুম জির পোচিং রুম সি দোলা সো হন হেদে লা কাবো নাই চেংলুন লো লা সামি মেট এট লেট পো লা সো তা নিলি তুম ড্রামা বিমাতি নিলি কা ফোন লং সি নিলি স্মার্টফোন দো আফোন দা মিও এ স্যামসাং আফোন দো লা সব ফোন পেন সি ওফার লং কানেক্ট পো জির পো তুমাং গিটার দোলো কে মিও রং কি হ্যাম সিলুন চাড়ি লিলো মানে হ সনি তুম ব্যান ফর্ম জি পোয়া আবে হে মোথে লা পু প্লে রা প্যাট ইনি চে পারং নাং পু ওচে হ্যাং বম দিতি আমার চে তনচিত না জালো আমার কে লা সলুন বনাই চেং প্যান নিলি তুম কাপড় কাপড় মিউজিশিয়ান লং সামে নিলি ছেপ দন ওলো নন কাপড় কাপড় প্ল্যাটফর্ম লং আমি বাং ইনভাইট লোতে নিলি তা নাং হ্যাং বমতে দুন সন সন যাও সো হার্ডলি নিঙ্গানে থম আছে নিলি কমপ্লিটলি মানে অ্যাক্টিভ কাম ক্লেম বম লাপে নন আন্তা মে ক্লেম বম লো হে ইলা ফুল হইয়া
1: মি পিক আন লো তাংতে নাং লি থান লো নাং লি মতে নাং লি তুম লা জির পোপেন চে পাং রুম হোত কে নাং লি ফুন বেন সি কিথি পু তাংতে কোসন লো লাগা চে প্রেগে গর্তি লা ফুন লং কিথি পেন ফিজিক্যালি মতে আ চেং বে কালং কিথি পকা চে প্রেগে কো পসন
0: ওই লা বাং চে প্রেগ দাম বাং কে চে প্রেগ দাম পিং আ আ হরমু বাং কে নাং লি ফুন লং বাং কে ডিজিটাল চজি
1: কালা
0: জিনতু নাং লি লং আ হরমু মেন ফিজিক্যাল জং সি থিবলো বলতে নাং লি এনার্জি দা নাং পিনাং জি
1: কালা
0: লাপেন আ ফিল দা লং জি আমি নন লাদাক নাংলি স্মার্টফোন লং থিপ দাম লোক অনলি আসে চল লং আর ফিল বাং লান লং এলো সেটা আমি লা পেন্সি নিলি কাছাড়ি ইয়ে সন হে প্র্যাকটিস ইবম লো আমি লা পেন্সি ইম্প্রুভমেন্ট কাছে লং লো সেটা আমি যোনটু নাংলি আর ফিজিক্যালি থিপ দাম আলং বাং কে মোপেন নিলি পোবম এনার্জিটা নাং পো লাপেন নাংলি ইসি ইনিং চেপা রং মতে আর ফিল চেলং লা সন জানা যা
1: পিকল নাংলি নিংকা রং বাং কে ফিজিক্যালি মতে লা চেং পাং রুম অদং বেন কি থে বাং সে নিংকা রং
0: কালাং লা মাসি
1: তাংতে আসে বাং ই কুপসন লান ফুন পেন আসে পেন হালা আ চেং পাং রুম আসে দা কাছে প্রেক লা পসন থেক লং
0: ও কাছে প্রেক বাং কে দুকে দু ওজি আথেমা নরমাল অম এলি তুম লাং নামলো পতে ড্রামস তামে জন্তু ফিজিক্যাল ড্রামস তামে আ চেং মতে লাতা আলং তিনা ড্রামস কা প্রেক আসে কি দু মানে নন রক এন্ড রোল তোমা ড্রাম লেবেলে নন লাং নামলো পলতে পপ পপ রক তুম লেবেলে মানে আই স্নেয়ার লাহাই হেদি মানে আসে মুখা বাং আছে প্রেক দো নন সন ইলেকট্রনিক ড্রাম লেখা প্রেক সন থাকছি লাই স্মার্টফোন লং তামে কিছুমান এপস দো নিলি হে রিকমেন্ড পিজি হে রিয়েল ড্রাম বোমে সেন দো পেট বাঙালি হে পেট দো পোতে মেয়ং ছট লস তামে নিলে ফ্রি সি ইউজ বম আঙ্কো এসি ড্রাম নি পোটো লাস এপ টা মেসেন লাপেন ইসি ড্রাম এপস দোলাং মানে নন মাছে তেং নিরাম ল নিলি
1: তাংতে মোপেন নাংলি কেথান হো নিলে আর জলং নাংলি জেরপো লং তামে নাংলি কাছে রাব দন দলো পু লাসি কোমানি এবং ফুজং সে নাংলি ফান হুমরি পে নাংছে রাব দন থাপু নাং হাংলান্তে মা নাংলি ফান নাংচর জুলান্তে নাংলি কুপিলত থাক দন জিগে
0: লাবাং মতে নিলি নিঙারং পি গেলাম ল থেমা নিলিকে ফার্স্টলি বাংকে নিলিকে তাঙ্কা পাথে দাম ওগে মুঠে নিলি বাংকে মিউজিক লং বাংকে নি চারং সি থে থেগাম ল আমার সি নিলি ফানজং সি মানে বাং ফু মতে মানে নাকে হ্যাঁ বাং ফু দো পোলতে বা বাং ফি দো পোসামে নিলিকে গাইকে তা ওয়েলকাম ল আপর চে তনচিত লো পোলতে নিলিকে আপর চিপি দন পো লালিয়া
1: মি পিক আনা নালি কে থেক পেন আনত কাপ্রেক ফান সামে কেরাপ দঞ্জি ফান কাইকে সামে নাংলি কাচি সিক দল সি পাচি নিল তাংতে পুথত আর্জু থলাং নাংলি নন কেদাম তাং আনকে ক্লেম লো তেমা পেনাং আনকে নাংলি থিপ থেং দন ল লাসি মুকে বাং জিলাং নাংলি ফ্রাং বাং কে গপিল কামা থাকে করতে
0: নন বাং লাং দামলো পোতে নিলিকে নন মিউজিক হরমুকে এয়ারটা তালাং আমদে বাতে ফিউচার আলং কে কাইকে তামে ইলি দোয়ারলো মিউজিক ইজ এ লাইফ পসন হেদি
1: কালা
0: নিলি মাথা দামলো মিউজিক কে নিলিকে নিলি সারসে টিকে নিলিকে অটপো লাসি নিলিকে আপর চেলং পন বম পোলতে নিলিকে অটপন বম পো মিউজিক তা থিপ পন বম পো নিং চে পরং পন বম পো লাপুল জো মাথা পন
1: মি পিক আলো তাংতে হাজং পেন সামে নাং লি থান লো নাং লি লং কে

0: Cheng pangrom ason na bang ke nang limit thang long mat ki avelang po la si nang li pra bang ko son lo nang li kachin nam ji la son kachi sik do magarte
1: kala kala nili la pulo jo mane che thanam lo bolate ador ada malam ta doko
0: kala
1: tanka ka bege che tonte la heta dolo amasi nili anji ningolo mane nili mithang jung jung kachi bor e hedi mane nili tame che nam de dik po po am parke sabso interesting alam mangela son lo nili hem atum bangke aning dok de sarbura bangke oi lahai phaltu rock lahai posinang pupu
0: kala
1: sitame nona phi bangke nili perform bom lo theklong bom lo mate di amasi nang rodun o o he amasi apor mi sente chenam na nitame na chirabdun pupu sena pu asi nili arjing ning olo mane mi kinam bote mi sensi chenam ji hwa sala he ya amasi matha pon lo non ning kreng alo malam te chenam pon pupu si matha pon
0: tante korte nang li bangke la cheng pangrum ki thip bangke nang li ning hang pik la pasan si thek long lo la pen nang li mi thang sa me la cheng pangrum ki thip bangke kai ke ta nang li ning do wer tang te mo pen nang li than lo nang li tum jer po che pangrum pen e lun si ta mi lun lun pula si nang li hala so hot bangke nang li cheng ki thip dun chot la puma nang li kapre kapre ka sai si ta mi cherap dun chula
1: non alamangela son lo nili hala suhut mangke only chengi thip chotpu abang kalilo he mane non abang ke music ar jupon bomat music along ko be pia test ki pi mate ko be pi si ke ke jok dun mate only cheng thip chotle ka jumi kali mate de non son guitar ase keyboard ase ma bass ase la son san san si me nili tum hala suhut ka bonda bona lu na long ta me nili tum cheja cheja mate la son claim de mission po la son claim no te la son jumi o po po la sona bangke niri ta me isia rule dolo he pare nili tuma jor pola rong ni rong pisang ho komo sing rong pi rang gitaris alang lista me la so melody gi pipo na dag la son jo misen po po la son inura sap pu mane che than ason da he ya ama si la son si lun bonai bang pa jung mi pon ason da he mane theklong lo bote rada tum da ning nang do lo alun tha la son si nili tum se mar pon bonda pon la si nili bangke nona bangke chengi thip chore kalilo cheng da thiblo sitame lun ka bonai a music along an chengi thib don sami odun bomlo na phuang deng la ya
0: na lila music a hen bang ke nang le ning hang piklo pot la se komad ne ko te injer tum yong si kachar li mi mate music a hen aning ke hang tum nang le phan e bidi sore nang chor ju plan te na le ko pi than pachi ni dun ji
1: aprang si bang ke la lo nili theg u pu chi pu dam de he মুধুতে নিলিকে থেক আনা বাংকে কেচে থানি ফানকে নিলি কাইকে তাইনিং হ্যাংল মানে নিলিকে চার্লি পন লং আন আসন মাঠে কাছি নি পন লাসন আন বাংকে নিলি তামে কেচে থানি ফানিং হ্যাংল কো বা নিলি তামে নন দা চার্লি পন বম লাং আনসে কে পাং তুই যে ফাঁসি মাথা পন লসন
0: লেনং আনাদিম কে নালি পারফর্ম দুন লো মাতে থিপ দুন লোজে পাকলাং দুন লো বলাসি নালে কোনানি হেলোউইং দিমাসন মাতে লিতুম কার্বিয়াং লং পেনাং তান আসাম পেনাং তান পসন নালি গিথিপ দুন লাপসন দুলুম
1: নন আমাতকে আহকালাম মাঙ্গেল সন ল নিলি আকে হেলু আন মাঙ্গেলি দুন দেলা সীতামে নিলি ফানাং হাং মাং দু দলো নন সন ডিমা পুরা লং কন্টেস্ট দোজি নাসি কোর্টে নাং দুন থা আমাত আকে হেলু বাঙ্গে নিলি সবসো শিক্ষাক চে মানে আপর বাং চিতন্তে চেটেতে
0: কালা
1: নিলি তা সাই তা চকলেম বম দা কার্বিং লং কালি দেরা মানে হ্যাঁ আপর বাং সবসো দূরে চেটেতে সীতামে নিলি বর ইদুন উরি তিন তা চেতন আমার পিনিয়ার নি আস্তামে নিলি একাং তুই মানে হেলু ও আন মাং লিদন দেলা এ লাপু জ সীতামে দীপু কার্বিং লং আন এরিয়াকে নিলি পেনা আনা শো কে থে আনে থিবলো হে আমপারকে মানে ইনভাইটেশন করি বেসিক্যালি নিলি কন্টেস্ট কে দামু এ মানে ব্যান্ড বেনা ইনভাইট আসন নন হলা নন নিলি তুম চিথাং ক্লং ল রাজ লক্ষ্মী বরা বাইদ আলাং লিস্ট আমি নিলি ফানাং চো ফালো প্রাং কে হে মানে আলাং লি তুম ব্যান্ড কে ফর্ম ফিয়া প্রাং প্রাং নিলি ফানাং ফালো মা নিলি দা পড়ছে তন্তে দে আমার নিলি তুম পু স্যার ইম আলাং লি কে কার্বিং লং এ টপ ড্রামার ল আলাং লি কে আজার লুন্স তামে মেটেল আন্ত থিবলো আজার থিবলো মাটি দে তো আলাং লি তুম সি আদা কে এঙ্গেজ জোন আমার সি পিনিয়ার নি আলাং লি তুম স্মুথলি ব্যান্ড দাম সনাক থাক সামে নিলি ফান বেলেগ জিরপোর সোম তামে নাচু ফাফা আলো সামে নিলি তাপর চেতনতে বা নিলি তামে কন্টেস্ট আলো বাঙ্কে মোবেন পুব মাসন লুন চিং সেক লুন হাই বাঙ্কে নিলি অত উ আহিলা লাসন মানে নিলি লং হরমু হবে দেরা পড়লো হে ইস্তামে কাপড়ে গান বাঙ্কে থিপ বম ঠেং বম লাসন লাইয়া
0: এলি তুম পেনা আনি চেথান পন লং লো নাং লি লা চেং পাংরম কি থিবা লামু কে পেনা আনকে

লাপুয়ান পর্ণাং লিতুম মঙ্গল সিংক্রো লাপেনারি সংহ তুম কিলো নালুন বাংনন কার্বি কর্তিং জিরদ আনপু আর্যিক লংটাংল আদুন্থুয়ালুন আর্যিক সিনং হামরান ক্যাসিয়াস আতুম কিলো নালুন আলুনা লামথেই লাকে বাংনন কার্বি তাংতেলা বাংসলুন আর্যিক সিনং

লাপোয়ান পর্ণালিটু হামরান কেসে সাতমকি লোনালুন ওয়াংন কার বিপু আর জৈক লংটাংল আদুন্থুয়ালুন আর জৈক সেনাং ডিফু মানজা কেসে সাতমকি লোনালুন আলোনালাম থেইলাকে পিনি চেসং লনাং তাংতে আর জৈক সেনাং

লংটং ল আদুন্থুয়ালো নারজিকসে নং দিফু মানজাকে সে সাতুম কিলো নালন আলো নালাম থেই লাকে পিনি চেসং লনাং তাংতে আরজিকসে নাং

লাপুয়ানপর নাংলিটুম জিতেন্টে রাংলাপেন রবিনা ক্রপি এটুমকি লোনালুন ইকো পায়ালাম্পু আর্যৈক লংটাংল আদুন্থুয়ালুন আর্যৈক সেনাং মানিক টিসো লাপেন পখিলা লেকথেপি এটুম কিলোনালুন আলুনা লামথে লাকে কাংজার হুলমেলান টাংটেলা বাংসলুন আর্যৈক সেনাং

মানিক টিসৌ লাপেন পখিলা লেকথেপি কিলোনালুন কাংজার হুন মেলানপু আর্জুইক লং টাংদাতাফি আদুন্থু আলোন আর্জুইক সেনং জিতেনটেরাং লাপেন রবিনা ক্রপি কিলোনালুন আলোন আলামথে পঞ্জি পঞ্জি নিতুম পিনিংবে টাংটেলা বাংসো আলোন আর্জুইক সেনং।

লাপুয়া নপর্ণাং লিটুম মুকেশ লাপেন হারিসাং হ তুমকিলো নলুন একদিন বিগ জায়গা পু আর্যৈক লংটাংল আদন্থুয়ালুন আর্যৈক সেনাং আলোনা লামথে লাকে না কই রাহা হে কিলো না বাং মুকেশ লাপেন উষা খান্না তাংতে আর্যৈক সেনাং

মুকেশ লাপেন উষা খান্না কিলোনালুন না কই রাহা হেপু আর্জৈক লং টং দেফি আদন্তু আলোন আর্জৈক সেনং মোহাম্মদ রাফি কিলোনালুন আলোনা লামথে লাকে কর চালে হাম ফিদা টংটেলা বংশ আলোন আর্জৈক সেনং।

মোহাম্মদ রাফি কিলোনালুন কর চালে হাম ফিদা পু আর্জুইগলং টাংদা দাফি হিন্দি দেট লং রি ইচিং হনালুনা যাই মেঘ আংডেঙা লং পেন কিজুৎ সিয়ালুন আর্জুইক সিনং আলুনা লামথে লাকে মেরে রং দে বসন্তী ছোলে মাই কিলোনা বাং মুকেশ আলুনা তেওয়ৎ কিপিডোনা বাং রাজেন্দ্র মেহতা তাংতে আর্জুইক সিনং

0: Chu Jeng bondet si dirki manok bea pan baklang dam det lo. Dirki manok bea bang la so Chu Jeng thek lok pen komat Chu Jeng ma la pen konat si ke doma pu achakri chakoratum apan abang pi apan pari dam toilo. Achakri chakoratum amreng roi amang anat dam si long jut along inut anim sopi. আর লং থাক আচু গাছে পা ক্রেং বম আহুত থেক দাম লং লগলো তিরকি মানক বে আচাকরি চাকর আতুম হালা সো আনিম সোপি আফান থেক লক পেন লা সো আনিম সোপি আচু জেং পো পু মাথাসি নেপ চেকলো লা পেন তিরকি মানক বে আলং আন পন্ডেলো লাবাং সোলাম জাং বেকু আপি আপো আতুম জানতারি চো আফান থানদাম দেলো লা পেন কার্বি পেন চোমা গাখায় আফান গাছে নেক আলাম আন্তা থান পাচিনি দাম এলো লাসো আলাম কার্জুলং পেন জানতারি চোতা থং আফান হুকুম পিসি তিরকি মানক বে আফান পাথি দাম তৈল আর্নিসি থং রিচো আচাকরি চাকর আফান চেপনসি তিরকি মানক বে আফান কাপাথি দাম জি আফান দামলো সীতা আলাং লং কিদুন আন আতুম আফান কে তোভার এ বেং আন পাসাং এডসি আলাং লি ইনুটভেট দামসি তিরকি মানক বে আফান পাথি দাম লট লো লাপেন রিচো আফান কেপাকলাং জি পুরা আফুতা ওয়ান দেলো থং তিরকি মানক বে আফান পাথি লটপেন চেবাংসি রিচো আচাকরি চাকর আতুম কেসাং ফ্রং আদিম আন নাংলেলো সীতা লাতুম গেসাং ফ্রং এসেক কে থং আফান কোসন আবিদি পেনসি কেপা থিলং জিমা বাংস আবিদি কাংলিম আলাংতুম আংবং চেথান এডলো লাসি থং গেবাং পেনকে নিতুম আফান থারবে ইথে নাংলিক পিঠা কাংচির কালাং ইক সাই দে পুসি থং আফান থারবে আরং পারলু তৈল থারবে আংসং গারলু পেনকে রিচো আচাকরি চাকর আতুম থং আফান থাই পেন আপ হুর হুর সি আপ্রাণ এন দেডলো থং আফান পাথি লত আফি রিচো আচাকরি চাকর আতুম থং আফু আফানসি তিরকিম নক বে আফু লোপু থান বাচো বাই দামলো সীতা জান্তা রিচো বাং আফি গে চিনি দেডলো লাকে তিরকিম নক বে আফু কালি লাকে থং নক বে আফু পু আথে থং আফান রন আপিন পো কে বাদ আহুত আসো ই হং আলং সের কাপালি দো লাপেন আচু ই জেং আলং তা সের পালি দুন দো রিচো আবাং আচু আলং সের কাপালি থেকলং লগলো থং কিঠি আলাম চিনি দেট পেন রিচো আবাং আনিং দুক পিক আনলো আথে থং আফান রিচো চিংহন পিক লাসন সি থং নক বে জান্তাপু রিচো আলং রন আপিন বো কেমান দুন আহত মেথাং কার্বি আখায় আফান চোমাং আতুম লাপেন কাপ্রেক কাপ্রেক আখায় আতুম কাচেনেক কাহোলো পেন কিসুং কে বয় আহুত পাজক দুনলো লাপেন কার্বি পেন চোমাং আংবং ইংসাম জিন পেন রেংডক রেংনি দোলংলো থং থিথে আফ্রাং কে ক্লেম কে দাম আকাম আমো ননপুতা কার্বি আলং রি আদাং আসিম আবত দো ওলাং লাহাই আসিম আবত কে পিনি কার্বি আফুর কিমোসি নাকচে মানলো
1: লাপুয়ান পর নং লিতুম তিরি মাকাই পু আজাই মেক আংদেং আলং পেন থং নক বে আকাই আলামো পুথা কারেং রং ফারপি কেথান আলাম জির আর্জিক লং টাংল লাকে আকাশবাণী দিফু

নাংলি তুমজাই মে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিফু আ স্টেশন লংপেন আদুন্থু নিহাং নিটোর আখাই আলু না সনসন কে রদা যাই মেঘ আংদেং লংপেন কে চেংসি আলুন আর্য সেনাং আসামে সাকাই আতুম আলুন আলুন আলাম থেলাকে ময়না লাবাং সলুন কিলো নাবাং রিগু কাশ্যপ পাপুরি গগৈ লাপেন প্রিয়ম তাংতে আর্য সেনাং

লাপুয়ান পর্ণাং লিটুম আসামি সাখায় আতুমালুন ময়না পু আর্জুইক লংটাংল আদুন্থু আখায় আলুন আর্জুইক সেনাং বড় আখায় আলুন আলুন লামথে লাকে বারলংনাই বিদিনথা লবং সলুন কিলুনবং বিকে মোহন ঠাকুরিয়া লাপেন জনতি বড় তাংতে লবং সলুন আর্জুইক সেনাং।

লাপুয়ান পর্ণাং লিটু বড় আখাইয়ালুন মোহন ঠাকুরিয়া লাপেন জনতি বড় আতুমকিলুন আর্যিক লংটাং আদুন্থু আলুন আর্যিক সেনং ডিমাসা আখাই আতুম আলুন আলুন আলাম থে লাকে আবি সোয়াং মাইয়া কিলুন বাং হাম্পোলা খেরসা তাংতে আর্যিক সেনং লবং সোলুন

0: আদন্থু আঞ্জনা বেপি আনিং আর লোয়ালাম থে আর জো এক্সেনাং।
1: কার্ডম নিলিমেন কে অঞ্জনা বেপি আনকে নিলি বাংকে দীপু রংখেলা লংসি পেরি আকুলাট সিনিলি ইংপুইগল লাদাখ সিনিলি উচ্চর্জলাং পনল লাপেন লাহাই পুস্তামে পেরি কেথাক রঙালম আলং পেনসি নিলি এন পনবমল পেরি বাংকে বাং ফানপা থাক পলাসন সিনিলি এন পনবমল লাসি লা কেথাকাতুম পুস্তামে লাকে আবার সাই কিফির কেথাক জংসি কেথাকাতুম আনিং হাং পেন থাক লোপুলো তেলা বাংকে কেরেঙ্গি ফানকে পুরা আবার সাই দু লাকে আথেমা নিলি রঙালম কিফির কেথাক কেপা থাক আপনসি নিলি পুস্তামে নিলি কুলাট লং ওয়ান বমল লাপেন কে রঙালম পেরি লা কাছি ইয়া পিনি পেকক ওয়ামকক পুস্তামে নিলি রং আসাং পিমার টোফান সিপা থাকবো ইংকে লাসুকে থাকবো সে নিলি জর্পন বমল লাপেন লাবাংকিয়া দর সোডাক আথেমা মিঠাং আপিনডিং সম্পদ কেলাকে চকলিম পেনসি আমাং পুস্তামে তুরপন প লাসি লাহাই বাংকে লাসু পশি আদাম সোডাকল লাসি নিলি লঙ্কা প্রেক পুস্তামে বাং আখে লঙ্কেন পুস্তামে নিলি রেডিমেড কে এন্ডো লাহাই বাংকে আদর বাংকে কম হেক কম হেক পুস্তামে কাছো জর চলাং আতুম পেন হলা কে নামাতুম পুস্তামে লাবাংকে চংবাই লং ক্রয়ল আদর কে সুলে এ পুস্তামে আদর কে কম কে আলাংতুম লং পনপ লাসো পশি রং কে থাক পেন নীলিলা বাং খে লং রেডিমেড কে এন্ডন লাসন পুস্তামে নীলি কি জ্বর পন বাংকে পাংবুই কুংল আথেমা কাদু পুস্তামে চংবাই ক্রয় লং নাং জি পেরি কি নাম পুলোতে লাসি আদর কি কম লাপেন আদর কে সুলাসন পুস্তামে নীলি কুলাট লং সন সি জ্বর পন বমল লা আনবেল পিনি নেলি হেন পেন কার্ডম।
0: আদন্থু সর লো আসে আং টং পু আজাই মেঘ আং ডেং আলং পেন নিংকান সুরিহিনী রাইং কয়রা ট্রক মিস কেওয়াই এফ ফার্স্ট রানার আপ কচেপাহাই দোনাবাং ফি মিরলিন বাগলারি লাপেন হুটবাং পি রূপজিলি ইংটিপি আতুমাংবং চিহু চিপুত আরজু ইকসেনাং।
2: আপ্রাংসি কাদুকাবে রিডো কার জরা দান ভান্তামি নিলিহীন পেন নিংকাং সামাকারম পাজিরেগল পিনি নিলি তুম লাদাখ স্টুডিও লং কাচো ফাপন আলুহি আলাং লিয়ামেন সামি মিরলিন বাগলারি আলাং লি পেনেং সেংকান ইংডেং ফকে রহিনী কেচ কার্বি রিসো নিমসরঙা জিয়ালং কাচে পাহাই দুন মিস কেওয়াই এফ ফার্স্ট রানার আপ চেপালং দুন

0: বাংকে নিলি দু পিক রিজন হেদি যেনবা নি নন্দাক বাংল ইসি সোশ্যালাইজিং পারপোস তাদুলো বিউটি পেজেন নং কেবাং আতুম দু পিক পিক বেলেগ বেলেগ আদিম পেন কেবাং আতুম দু ও কাছে তং আজির পি বা আজির পোল আসন তো চিলং পন ও লাপেন নিলিমা থালো যে লোকাচার লিয়া হিন দেট কালি বেলেগ আনাথা সব বাকে এক্সপিরিয়েন্স দু নাইজি লাসি লাসন এক্সপিরিয়েন্স কেচে পালং দুঞ্জিয়া ফানসি নে বাংকে বিউটি পেজেন আনাত বাংকে আসাব ইন্টারেস্ট দো লাসি নে ধাক কেবাই এফ লং তাকে বাংলো মানে এক্সপিরিয়েন্স mainly ke experience gain upon lo
1: tangte jeser mate je than boning tuma nangli final run ho nangli phan ja je satum pp lo nangli phanankar jupon ke
0: final run ahud hini question ar jupon first ke top 12 long dun ahud lo top 12 selected te isi question ar julo turis atum wanglo plote long thom ajaka kona sike ponji mapu amani answer ke thak dun bangke isi bangke no thank people difu along mat si dolo lake la det pen te ni tum karbyang long long greenery ba waterfalls la son dupik long sun la haidu o la hadak pon po pusi pulo la ben te isi bangke ni tum karbi village along hadak ta pon lo plote mane তুম কসন মা কালচার বা নর্মস লাহাই নাং চিনি তুন পহু জালো আমালা সে লং থম জাগাসি কে পঞ্জি পুসিনি কে পুলো লাপেন ফাইনাল রাউন্ড দেট লা টপ 12 দেট টপ 6 আকো সিলেক্ট টু টপ 6 আলং বাঙ্কে নি ফানকার জু কার্বিয়াং লং আলং নাং কে দুপেন কপি সি নাং প্রাউড চি ফিল ল কার্বিয়াং লং আমুনি মাতিনি মানে আদাক পেন ল লা সি দাক পেন নাং বিলং কে গে নাং কসন সি দাক মানে কা চি ফিল ল প্রাউড মোমেন্ট বাং নাং থান থা পুসি নাং পুলো লাপেন নি বুদুন ল জে কার্বিয়াং লং আমুনি আরাদ আতুম আন তামে কাইকে তা আলং তুম কালচার ট্রেডিশন বা এভরি টাইম তালা তুম প্রিজার্ভ ফেয়ার চেপা বিয়ারিং তুম তে লাহেন লো ইসি প্রাউড মোমেন্ট কে পুসিনি কে থাক তুন অ্যান্সার
1: কালাং চোরো পারল নীলিয়াকো পুথত নাংলি ফান আর জুপনিং তুম নাংলি সন থাক থাক আনুর কাপড়ে কাতুম কাছেপাতে নিংহাং আতুম ফান পি বিডি সরে সিনাংলি পাজেরিং তুম আন সোসে পাপ্রাং দুন জিয়া ফান
0: নন বিউটি পেজেন আহিন পুসি তামে কাছেপাতি দুন তুম নিং হ্যাং পে পে পুসি তামে আলাং তুম লং মা সাপোর্ট মা এনকারেজ বাংকে আবিদা টিটি আলাম বাংকে আলাং তুম কামা থাথা বা আলাং পেরেন্টস তুম কামা থালা সন দকক টিটি যে বিউটি পেজেন লংকে মানে ওয়েস্ট অফ টাইম ল ওয়েস্ট অফ টাইম মানে আলাং তুম কামা থাথা ধাকে আর জে লাং দেয়া লাসন মানে কেথেক লাহাই হ্যাঁ নাও উজি বা কপিনে লাসন শিকামা থাক দোকি সেটা মেনি পুলোপ্লোতে লা বিউটি পেজেন লং দুনলোপ্লোতে থেক দুন বম্প মানে থেক থে পুরা মানে দুনদে দে নাংনি মানে দুনলোপ্লোতে সি তুম চিনি দুন পো কসন মা কে ক্লেম নাইজি কে দাম নাইজি লাসি মানে নন কি দুনজি পো তুম মা ইন্টারেস্ট কে দো তুম পুসিতা মে বিউটি পেজেন হিন বা দুনলোপ্লোতে নাং কনফিডেন্স দা বিল পো
1: নাংলি লবং সো বিউটি পেজেন লং চেপাতে দুন পেন ফার্স্ট রানার আপ আনং এ চেপালং পেন ইলি তুম রাদা ফান মতে সোসাইটি ফান পিয়া মেসেজ সি নাংলি পিংটিং লো ইসি কাচেলার কেওয়ান জিয়া ফান
0: ইসি কাচেলার সোসাইটি লং বাং কেলা পুহেন ল জে মুনিত তুম আংবং কাচেলাং সেলেট বাং আবিদে নাং জি রিলিজন আফান পুসি তামে কাস লহাই বেলেগ ডাক পুসি তামে লহাই বাং হেদ আবিদে নাং জি লালো ইসি কাচেলার কাং তুং কে জে মুনিত তুম পিসফুলি সি লাইফ কাইকে তামানে দোবের নাং জি লাপেন কে ইসি বাং কেলা হেন ল জে মুনিত তুম চেপাংবার ঠেক পিক কাচেপাংবার হেন ল ইসি কাহাই নু নাই কে লা বাং কে ইতুম হান ডিমোটিভেট পা ফিল টিটিমাটি দি লাসি লাসন বাং কে আবিদে নাং জি লাসি লহাই বাং আসাপ চেপালার সন্তে মানে পিরথি বাংকে দু থাক মিসেন ফসাপ
1: তাংতে লা নো নাংলি নো এ চেপালং দুন মিস কে ভাই এফ কে চেপাতি দুন নাংলি তুম নিকো আনা প্রাং মিস নাংলি জিসিক জেডাং পন
0: গ্রুমিং সেশন কে নিতুম হান লাইক ওয়ান উইক আপ্রাং লম সি নিতুম হান হাং দেরিটি ওয়ান উইক টেন ডেজ লাসন বাক আমপার কে নাং থান পদা লা গ্রুমিং সেশন লং তামে নিতুম হানকে থান পন পন ওয়াক লাহাই সিকোয়েন্স দো প ওয়াক লাহাই নাং থান পন পলা দে তেলা মাত্র ওয়াক চট কালি নিতুম বেলেগ সেশন তাদো যেনবা স্কিন কেয়ার সেশন কমিউনিকেশন স্কিল সেশন লাহাই তাদো পন লাসে লাহাই বাংকে টোটালি টেন ডেজ আং বং পেন পাজুত দে তিতি
1: তাংতে নন লা নাংলি কে দাম তাং চেপাতে দুন সারা লং আন নাংলি ফান কোমা তুমি নিং নং পারুং দুন ল লাপেন কোমা ফানসি চোরো পাজে রিং তুং নাংলি
0: নিলি ফার্স্টলি কাচেরো কাং তুং কে নিলি পো পেন নিলি পাই ফান ল লাতুম নাং সাপোর্ট পিক আন আসাপ তামানি দুনাংনি কাচার লি হিনলে পেনি নই পোলাসন মানে নাং পুদুন দে বেলেগ লং তা দুনই এক্সপিরিয়েন্স চেপালং দুনই চেপা হাই দুনই পোলাসন সি মানে কাইকে তা এনকারেজ নাং পিদুন বের নি ফান হেদি পার কে নিলি তে তুম তা ল লাতুম তামানি নাং হেল্প পিক নাং সাপোর্ট পিক লাপেন মেইনলি কে নন লা সোশ্যাল মিডিয়া লাহাই লং পুসে তামে থেক দুন লং লং লাসি লাহাই পেন মাসি নিলি তা সব ইন্টারেস্ট দো চাট লা পেজেন্ট্রি নাট বা
1: কালাং দি নাং লি দাং তিলা বিহেক পেন সিনাং লি নিং হাং লমা মাতে নন না পিয়ান সিনাং লি নিং হাং পন
0: লা পেজেন্ট্রি বাংকে বিহেক পেন তং নিং কে হাং দুন কালি ফার্স আকো কে কাচার লি আহিন সি নিলি দা ফোকাস লো হে ক্লাস 12 আং দেং পার ডে পেন্টিং পার কে নেতা দি কলেজ লাইফ লং বাং নিলি চেথেক পন লং লো জে কাচার লি চতং মেন্ট্রো

0: important kali belek ta experience donai ji so potsi ni li kyf pusita me belek pageantry belek platform long pusita me ni li chapati dunan ning halo laben mo in future pusita me ni belek belek experience gain ji phansi ni li bor ilo
1: nang linon la miss kyf along fast runner ups tami nang li chapalong dun tangte labang sonong e longdun wek ji punang lining chethe do ikma
0: Laso ajo hedi isi fun fact la labang kene nili lasor ni oktareng nupik an. Amala sinidi an chema tha te je winner an bangke long dunji pusitami nili firstly pen sini prepared at. Amala si long dunji isi ma isi title ke long dunangji pu bangke ning che the alang bangke ni first pen ta prepared at ma cushion round upon pusitami vocal high pusitami ni practice pe dam grooming session pen that sitami ham chedam pusitami la practice o. Ampar ke cushion round la high pen ta aprang kason ma ke thak nang ji la hai pota ni lichar di pon adamat la sia sap so ni li arlo bang ke je confidence dolo he je long dun ji bon isi mai si title ke pon bang ke do
1: nang li la first runner up hanung e chepalong dun pen kosono nang li ning karong la bang so putha chithani ji manang le
0: ning bang ke arong lo ning tarong asap so ning ki duk tha dolo je winner apan ta sap so chepa duk chete long ji bon pu bang ke dolo si thame la an akithi platform long fast runner up ke long dun pista ni li ning arong piklo ni li pai tum se thame ni li po ta ning arong piklo la si ala an so si ni li bor ipo mobile platform long pasi thame winner bang mu arni si si thame nawa ka platform si thame chepa long dun ji phan si bor ipo
1: লাইলি তুম কার্বি রিসোনিম সরঙা জে মিস কেভা এফ লং স্তামি নাং লীলা সোপ্রাং কচপাতি দুন দোলোমা
0: ও দোলো ফার্স্ট কে 2025 আনিং কান মিস জেংখা জেট কেভা এফ লং চপাতি দুন লো লপেন হোজাই ফ্যাশন গ্ল্যামার অফ আসাম লং তচপাতি দুন লো লপেন মিস জেংখ
1: তাংতি লা ডাক্তার লং সুলং মাঙ্গি নাং লিকে চেং সিলো
0: ও ডাক বাংকে নি লিকে চেং সিলো কচপাতি দুন
1: কালাং দি চোরো পারলো তাংতি লা নাং লি নন চার্লি বম্পেন লাপু পেজেন্ট্রি এ আহিন কুপুসন সিনাং লি আপর কা চিপিলো
0: কচারলি বাংতালা তাকে নাং সরলো লাপেন লাপু পেজেন্ট্রিয়ন বাংতা ইসি ইন্টারেস্ট দোকক লো অপর লাপু তা দুন মিমি সন দোকক টিটি অডিশন বা লাসন কপিনি থেক দুন নং লো প্রতি দুনিং তুং দুক টিটি সন দো লাসি কচারলি আই হিন পেন লাপু পেজেন্ট্রি তা ব্যালেন্স লো কচারলি বাংতা নন সন এক্সাম লাহাই পুরি লগ মা পুরি রে মা পু লাহাই চেলাং এট পেন সি হাপু তা দুন দুন লো লাপেন নন সন কচারলি বাং পেজেন্ট্রি বাং খেলা আন অপর সিপি ও নাং নিমতি কচারলি আসন আন কে কালি লাসি পেজেন্ট্রি লং দুঞ্জি পুলোতে আন আপর না ওজি টাইম ওয়েস্ট ওজি পুলাসন বাই মাথা থে দেয় সিকিমে কচারলি হিন পেন লাপু পেজেন্ট্রি লাপুসন সি ব্যালেন্স পমলো
1: লাংডি তাংতে লা নাং লি কে দাম তাং আন চেপাতে দুন সার আন কুপিয়ে কিসু আকে বয় কাচিটং পনল লাবাংসো আজারনিয়ে লং নাং লি থান পনিক জিমা
0: La pageantry journey along bankela an ke joy reta kali hedi alam bangke nili first pen ta chini duno el hayalam men men si dun joya ja amala si struggle pusita me kisung la hai ta phopon lo ke pho bankela puhen lo farsa ko e chini ni walk la hai ke dam pusita hedi la hai ta thego e farsa ko ke mane thek dun di muni tum na inek da jibon la son ta do lo kache matha he la hai ta phopon lo la pen te isi bang la lo je pageantry beauty pageant prote rj ke mi tum ta wang pik pi hala dak ta saban ki insecurity feel that do do la si la hai ta do lo la pen te ke dam ke wang la son hai ওম তিতি লাই তে সি স্ট্রাগল লাপেন ফাইনান্সিয়াল প্রবলেম তা দো কক তিতি লাহাই ল
1: নন লম ইলি তুম লাংদাম লতে পেনা আনা তুমকে বিউটি পেজে না হিন আনিং কে হাঙ্গা তুম দো পিক তাংতে লাবাং সো চিপাতে লং কুপি কো সমেন্সি আবার সাই চয়েন দুন প
0: বিউটি পেজে না হিন কি দুন জি তুম নিং হ্যাং ও ও সিত তামে আলাং তুম চিনি নে দে তিতি কো সমসি মানে কাপাং চেং দু নাইজি মা পু ডিউটি ল্যাক অফ সাপোর্ট তা কালাং তাহাই লাপেন আলাং লি তুমহান কি পুদুন জি বাংকে কন্টাক্ট বাংকে দু নাং ফার্স্টলি কে কন্টাক্ট ল সোশ্যাল মিডিয়া লহাই লং পুচি তামে নন লম কে দু ও নন সন ইনস্টাগ্রাম পুনয় ফেসবুক লহাই লং তা আলাং অডিশন লাং লি লোপ লোতে অডিশন আপতা পোস্টার লহাই তামে পিপন পন পাকলাং পন পন লাসে আলাং তুম লহাই লং কন্টাক্ট দুন বম পেন দুন বম তা চক লাপেন লহাই নন লাপু ওয়ার্কশপ বা লাহাই দুন দে দে তা চক লাহাই কে হেম লে চারলি মেথাং পেন লি কাচারলি কানো মেথাং পেন চারলি লা আন সি কে মি পুসি নিলি মাথা দাম
1: তাং দি লাবাং সো আলং আবার সাই চু এনুজি পুতে পেনি রেজিস্ট্রেশন কা কুরি পন লাপু সন দুইক মা
0: রেজিস্ট্রেশন মাং কে দো দো না হক পুসি তা মেহেদি রেজিস্ট্রেশন কে দোলো ইতুম মেথাং পার্সোনাল ইনফরমেশন বা লাহাই চিপি দুনাং না
1: তাংতে লানন নাংলি তুম পেনিং আসেং কানালং নাংলি কে চপাতি দুন মিস কে ওয়াই এফ লং লাদাক নাংলি তুম হান কাংক্রুং কাংসায়া আতুম আমেন থান ইজিমা মামা সিনাংলি তুম হান নাং কাংক্রুং কাংসাই পনলো
0: Pining dak Miss KYF along grooming experts at tumamen Miss Julie Bepi lapen Miss Anuska Teron pi alang li tumhan ta choro piklo ni tumphan la an kimi pen manen ang ket

0: ท่านดุนก็สนสิเกกแรมนางจีมา communication skills เป็นเชิงลอกวอกอันตะหลังตุ้มนางหลังปนรับโลสับตามันเองนางท่านปนรับโลละสิดักกระจารีปนอสอนตะดูปิกอันโลละเสียหลังลุยตุ้มพันชูโรปาร์ลอละอันนี่ตุ้มพันมันเองนางแกท่านปนอปน
1: ลานางลิตุ้มนนเชปัตเตลงกอันร้อนโลปะดูปนละบางโซพุทธะท่านปนอีกจีมา
0: la non pinning miss ke by f along 3 round do isi bank introduction round lo la pen next bank western round la pen next bank cushion round lo ke thom do
1: nat ke thom long an ta chipa hai dun ponang po
0: ke thom long an ta hai ponang po mani introduction round pen si mani marking bank ke sob ta lang pon et lo
1: ka lang di tang ti la nang li chipa te long ke nang li tum mina si pin deng hai ke chi sik che dang pon lo ma mate hala dak pen si nang thik pi pon lo
0: First, introduction round hon bang ke methang si chepon nang lapen ke next ke designer round, western round he, designer hal tum si mani nang piet po hadak pen si. First pen alang tum measurement lahay nang end lap po lapen hal tum si one po la soa jo final runner ni. Lapen te next cushion round hot ta ni tum methang si ka chepon nang lo.
1: Nang li tum ladak ke chepate miss ke wa ef long ka chepate long areng lo kalam ke thek pon ko anake nang sodo lo.
0: Non dak miss kyf along English alam ke thek ta kenang sot alam bang ke non dak ni tu miss kyf mane Karbi Youth Festival hedi lada ke mane every culture ba belega tum ta wang wang tum Karbi tum det kali belega jati tum pusita minang lang dun dun la pen guest tum pusita me beleg tum phan ke pha da do do non son pinning pusita me international pen da ke pha tum do guest hedi non son la singer pusita me ala tum ta dukok titi la si mainly ke Karbi lamning ji lo pute ha tum ta mane nang buji dun de den nang pulason kamatha bosi english pen bang ke ki pu la asap so dak bang priority do chat lo english bang ke la pen Karbi ta kaning je bang ke long le pukali Karbi ta ning je long la pen lage me thang ning hang lo mane Karbi ma puji mat english ma puji pu se nang li tum bang la an mane ma tha the den si ke me je english thek vek nang ji miss ke by f platform long ke pulason ba ma tha the den si ke me english thek the pusi ta me Karbi judge tum ta do do Karbi nang kar ju Karbi alam pe nang kar ju tum ta do do la si ning che pa bi be den si ke me je ne ke english lam thek the dun de lo pulason bang ke che ma tha the den si me
1: tang ti la nang li la bang so che pa te long nang li pi pia son si charlie pon long lo la so pu thak nang li than pon ik ji ma klar dak pen
0: ka charlie ponason ke dopik an first ke time management labang te si important lo time management ta ken ang so life along la pen beauty pageant long dun det pen ke time koson ma hadak at por pen kapali dam nang ji a por pen koson si mane tum la hai pen anta marks la hai ta pp la si mane hala marks la hai ta long ji bon pusi mane la son isi edokok titi lo je a por pen pali dun nang ji la si dak men bang time management ta thek dun lo la pen socializing ta lo dak jerpi jerpo tum do otiti koson ma lam kaching ki dun jerpi ka chab mane jerpi tum pen kaching ki dun thek munit tum ta wang otiti akit he tum মানে কেসার তুমপসিতা মে কসন মামুনি তুমপেন গ্লাম লহাই কাচিং কি দু নাই জি হেদি লহাই আনতা মানে থেক পন্তিতিল লাপেন বিলেক আসন তা দো ও মননসন ইংলিশ পুসিতা মে হে ইংলিশ আলাতা লান থেকো ই তুম দু দু বিউটি পেজে নবতে লহাই তা নং থান পন পন
1: তংতি লা নন নং লি প্রাং পুসামে নং লি আকো আনসু সে আলং কা প্রেক লং সামে কাচে পাতি দুন জি লাপুসন নং লি নিং হাং দোমা
0: nili ning ke hang ke do jong se nili opportunity mo aprang se tame long don bomblote nili dunji lapen la ansu se bor ipon po mainly nili Karbi community aphan pusitame nili aprang poning tung pik lapen aprang pusitame miss assam pusitame la hailong se tame ni chapati duning tung miss falcon miss assam la hai do pik black black platform long he di state level long te ki dunang ji do lang la sini li jong se opportunity ta long pon plote nili bor ita bor ipo lapen ka che pai dunji aphan pusitame la ansu se lo
1: তেংতি ইলি তুম আনুতিন দামি চিনি কাছে পাতে লং বুস্তামে আজারা সো নাকাম লং ইলি তুম ক্লেম পন বুস্তামে দা কে হাই পন পাতে ফেলিয়ার্স তা দো পন টিটি তংতে লা সো থাক নং লি থানিক জিমা কোসং সি নং লি ব্যালেন্স পন ল
0: failure puke lage bangjok a lifelong ta dulo failure puhan bangke nitum phire re det si kemi alam bangke failure ke isi step lo nitum phan success a hinang ke pon mane kosong si tum failure ke face ma lage nitum methang but positive and negative si chalang denam positive vi lang pon lo plote failure isi step lo nitum phan mane motivate po genili o ni undunde der hada la si la anso si ni che pa unji pula bangke isi positive vi lo jong si nitum positive face si matha vet plote failure a phan bangke nitum mane pare that unpo the son of success banke van unpo la benjong si negative lang dun je ni undun de der lo ni dun de lo pula sonjong si give up that plote la banke success banke long lay that policy ni isilam puji banke failure banke mane akai no puma tha da mang ni failure han ke every time ta mane success a hin sina ke ponji la ke pusi mane me thang si

ফাইলাখা আসাইখিয়া তুমাফান কেওয়ানজি মতানতে মর্নিং ঠেরে চিকলো থম কেব্রাইসি আন কাতেরেক পনপে আফান পাংটান পনটাংল বাংসপথাক হেমদ্রিত মিনিস্ট্রি পেন কেনাংসত আলু কেলং পনাফি চোকামারা সাইকাম পেন মালুমালা কচারি আসাইকাম আচুন বাংলা পেন কে কাদু কবি ডিস্ট্রিক্ট কমিশনার ফানসিটামে লামতয় বিপনটাংল স্টেটালং কেওয়াংজি পাই পাই হি নি পেন কাপাং চেং পঞ্জি কেচেং আং ডেং আর্মু লাখা আফান আদিশ্রী গিশ্রী আলং হেম আতিকা লাপেনকে হেম আফাই এনপনপ লাভাংসবেনাফি পাই পাই ক্রেট রক্সি পেন কালাখা সাইখিয়া তুমপেন আহেম আহেম দামসি মুনে দফাই এনপনপ আসাম গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য কে আপেন ইন্ডিয়া পেন ধুনলারা বিতুংপিনী মঙ্গোলিয়া আফান পাংনপনপ ইন্ডিয়া লাপেন মঙ্গোলিয়া আংবং নিকান ফারু কেপ্লাং কেফি আকাচিরাপ কাপামি পোনা কেমাং পেন জুটাং আমিনিস্ট্রি পেনসি বাংসাইমে শিখপন্ন নিজাং এশিয়া লং থামা কেডবমাজক পীরথে আদাং জাকং কাপাচিতাং কাতরা পুথাক লাংপনসি গভর্নমেন্ট পেন পাবলিক সেক্টর জাংথুকি বিপন আ কোম্পানি হাই হুই আতুমাফান কাবেনে সিতামে নিথম কেপ আফান কিতুন আগ্যাস আপুরুকা ভিত্তি পঞ্জিয়াফান লামতয় বিপন নিজাং এশিয়া কাচার বা পুথাক পাতুমি ইসি মিনিস্টার আংবং আং ডেং পেন ফেরাং কেয়ামে কাংনি পনালং পেট্রোলিয়াম লাপেন কে ন্যাচুরেল গ্যাস মিনিস্ট্রি কাচিত আচুনবাং সুজাতা শর্মা পেনসি বাংসু আলমথে পাকলাং পন আকে হাইপি শর্মা পেন কানিংজে পনকে ডেড আলং দর প্লুবা ফারমান পেট্রোল ডিজেল কিতুনা গ্যাস লংলে জাংথু লাপেন কে ন্যাচুরেল গ্যাস দো লাপেন কে আর্নিবাং সিতামে মেট্রিক টন ট্রক্সির কেবরা হিনি কিতুনা গ্যাস পালং পন বমল কোকরাঝার ডিস্ট্রিক্ট কমিশনার পেনপাতুমি ডিস্ট্রিক্ট অলং অকপ্রাণ আরেন পুথা কাচিংখি চেথানপন হলং চিত্তদুন ডিস্ট্রিক্ট অলং অকপ্রাণ আরেন কেডাং পনবম আসায়ামু আরন পেটপেন কাপেডাং পনবম চেয়াফানসে আলাংলিয়ার ডিপি পন্ন ডিস্ট্রিক্ট অলং এইচ পিভি কাচিংরাইমেক আসাই কেডাং লাপেনকে কেপাচুন পুথা সিতামে আলাংলি সুংলর পেন কেলাং আর ডিপি পন্ন গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট মরনৈ পুলিশ স্টেশন আংকাং পাদাব রিহিংমি কেদান পনপেন এজন ইংনাম আইংনার ঠিপন নীলদমা ফেরাং কেপেন কপচিনী পোনা তিনকে ইংনার আহুর ইন্দুদামুনি রাহেম রিহিংমি কেপন ই আরি কিউং পোনা হুৎসি ইংনার আফান কারেন আমি রোপন তামুলপুর ডিস্ট্রিক্ট এক্সাইজ আসাইকা মতুমপেন পাতুমি নাগরিজুলি পুলিশ স্টেশন আংকাং দুঙ্গার আর রঙালং কিরকা খুরুক পনাহুত অং দুং ভুটান হর কে এর নেপম বাংস আসাই লঙ্কা চিরাব দুন পুপেন ইনুদ বিমল বড়ু আফান নেপন্ন লাপেনকে আই পি এল ক্রিকেট কাচিপাতে পন পাতুবে নিউ চন্ডিগড় আলং কাপাথু পন আধুন্থু কোয়ালিফায়ার আলং গুজরাট টাইটেন্স রাজস্থান রয়্যালস আফান উইকেট ট্রক্সি পেন পেরেম পন বিয়টালাম থেকে পিনি লাপুয়াঞ্চল্য

0: bisara long laso athak ki dumatang te pinso abangsi adai tunang koklo jadalam tami aprang ke ke rem chekrong po do dunjoy lapen ke ki jutsi abang ke abidi chiribomamat aphi abang ke hai dep po alam the lasi saralam the pulo dongka arong chimarkot aber ki dua bangsi ke hai matante bisar ke rapensi ke hai binong pu ki pu ida malam the pinya saralam the ke lapu han chalo
1: Eli tumbang potenta arniwangta ada prang turklut pen eso brass benching tiji. Bonta ada prang kupuan ma eso brass pen kacing tia keme lapenan parta ajo coda jundet pen eso brass pen kacing tia bangsi ali keduji lapen lapan sose keme ji. Lapenan parta arniwang iriar e pen brass otsi eso kacing ti penan parta ahura dak pen iriar wi penta brass otsi eso cing ti nang ji.
0: কার বিজয় মেঘনয় তুমকার জুলং বামলকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন আদুধুকে কার বিজয় মেঘলং পেন পিনাপ কি রত কাপার রিপঞ্জা পুঠাকলে পিনি পেন চিঠান পন এক মেক্সিনা পিনাপ লকে আর ওয়াচিক্লো কি জুৎসি মতান্তে নিফাই থম কেবরাইসি ভম কুরুয়ারনি কার বিজয় মেঘলং পেন পিনাপ নংলে তুম আপ্রাংসিয়া বাংকে আর্নিভাং আসন বীরতা আর্জু ইকলং ইকজি বিরটা পেনা ফিজং পিনিয়া সারলামথি পলং পেন পেনাবলে থমে নাংলিতুম সারলামথি তা আর্জু ইকলং ইকজি বাংসবে ফিয়া সনসন কেনাং সদলামজির কিরত কপারুপন পেনাফি পিনাবলকে ভম কুরুয়ারনিয়া পৎসি ই রুই পেন ফংনি কপারুপন ভরেঙ বিরটা ভরেঙ বিরটা পারুপন দের পেনাফি পিনাব লাবাংকে ই রুই পেন ফংনি কপারুপন জাইমেক কপাচুনা বাং কচং ওয়া লুন জি রাই হুই পিনাবল বাং সোয়াং ডেং লং পেন নীলি কাং ওয়াই পন আপর চিতন প্লু তাং তে জি ট্রক আনং নে তং হন কপার পন জি ফান বরি পন পো নিং চি বিক থা নীলি কচং ওয়াই লুন জি রাং কারজু দুন জি ফান নং নে তুম তিং নে ইগ রে কার বিয়া জাই মেগ লং পেন পিনাব কর কপার পন জি বাং কে লাপ ওয়ান হেন লো আদুন্তুকে ইসন কেনাং সদালাম জির আরজিকটা লাদাখ আকাশবাণী গুয়াহাটি স্টেশন অলং আসামিস টি ট্রাইবস বড়ো কার্বি লাপেনকে নেপালি আলাম থেয়াফান আহু দাদাক সাইকে ক্রাইম নাকা চেরাবদুন কেজুয়েল এসআইনি আফানকে টকা সাদলাং পিনা পাদুপন পো কাপাদুপন জিলা বাংকে কটন ইউনিভার্সিটি নিউ একাডেমিক বিল্ডিং অলং নিচিবি ইকা পিনাবলা বাং সোয়া সাদলাং অলং নাংকাং দঞ্জি বাং ফুটি না তুমসিতামে নিলি তুম নাংকেলো টাং এডমিট কার্ড লাপেনান পারা সিতামে ফটো এ পাক জীবন ব্যাগ নাংজে কেনাং সটকে পাচিনিয়ালাম থেকে লাপান চলো লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুধুকে পিনি চিহুচি পুতালাম যে রাং ডেং লংপেন লুনসে পো চন্দ্রকান্ত তেরাং পেন কাচিহুচি পুৎপন হালাম যে আর পনিক সিনা লাবাংস কাচিহুচি পুৎপন হালাম যে কাংথুর পন বাং মাতাং টে হুদ বাং জোয়ানিস রংফা তাং চিহুচি পুতালাম যে আর জুইক সিনা
2: লাকে অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি পিনি লাদাখ স্টুডিও লং লুনসে পো লাপেন লুন কে টক আবাং ফুল লাপেন আলাং লিফান আবাংকে কার্বি আংলং আতকানু লাপেন ইং তান সিতামে কাচিনি নে আবাংকে ইং আর ও পো পুসন সিনেলি ক্রয় দামিকল লাপেন মাথা দামিকল পিনি লুনসে পো চন্দ্রকান্ত তেরাং পেন আলাংলি লুন কি লুনা পুথাক লুন কা বন্দা পুথা এথে থে নিয়ালাম থে চিহুচি পুদাম জে ফাংসি লাদাখ কা বরি তেরাং কে হ্যাঁ ফ্রান্সি কে নিলিতুম অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি কার্বিয়াং ডেং

0: pen cardon na pajirikla
1: cardon
0: tera ke hai nang li hin pen nang thanik tha nang li kayalong nang li lun ki lun dun cheng ko men tu hurikla nang li radio kar ju kote la pening ji ara to an tum phan than pachi ni ji ma
2: me excelo nang li tum dang ni phanang ge hang pen ni lin ben nang tum phan churo palo la pen francis nang li tum hin pen ni li phanang kar ju lun ki lun men tu pen sin nang li ke cheng dun ma po lam the bang labang ke download pula dang te eu so ko pencil alam sin angkar ju pencil ning arong lo lun ke lun ja semet ni li ke charli cheng pu ke ko pene formal education po ve rong si ke doni li na si rong pencil ke thegi ding rong a school si ke pur hi la ma si rong a puri bek isi bang ke rong a kai long ke thegi ding pene ma si menang an rong ang bo menang an lun ke lun ke to ke thek lo pu sona mang ta ve te mo hitame kar be tung ke oral tradition bang do karbia tum very rich lapen plank pi karbia tum manga ko kolun lapen nadak jase mel wrong ke do ke the ke ding pen nili hem kam nang cho klem dun to bi sang ho pu do lang tuk to bi pu alang ni lun thek pik lapen ke bon da pu thek pik lapen si nili hem si nang dun pen si kai mata hai bai ra ra klem ra ra plo lang si alang ni pen si nili bang ke jase me da bang ke lun hai ke bai ho kam ke klem ho হাট বজার কিন্তু নহুত আর রং আজে কিন্তু নহুত আলং নিলি ফানাং পন ক্রিপ নং পন পেন লুন কি লুন পন রং সুদিং সুদিং যে পাংথাং পাংথাং কি লুন হাডাক হই হাই পুবাং তা পিন ল ইনিং হাং টিক রং সর কেলা পু নুন কং ল পুলো দাঁতে আমুকা সে ওয়াং ল পু মে আনিং রং সন দু দু কেলা বা আসে দৌড়ে লোসল সুমুনিত পুহিত মে লাসিলা সোনা থাকছে নিলি মেনা আঞ্চলি হিনি বাংকে নিলি হেম মে থাং মাত নিলি পায় মাতা লুনসে পি
3: চিহু চিপু ধালাম জের নন কাংসাম পরফাই প্রিয়াপর আসামি সালাম পেন বীরটা ঠেপি আর্যু পনেরা ফিলে আর্যু থইগলনা

0: la son son el lunes en el farm que nang tan lo
1: nang li pa nang tan apang
0: ching nang tan ching si la son lo
1: tan te la bang so lun nang li putot karbi alam pen si tamela puson kelar la puson padu
0: la son ni la ram die son mong ke
1: se ta la bang so lun hello nang li ki lun cheng alun lo pudam lo tang te
0: oh school ham la function hood hai ki lun cheng alun lo
1: tera ke hai nang li ke tok alun na mukhai hui la hai alun ka bonda pu na ke jo কোসন মাকিলু নাই জি লাহাই বাংকে নাং লিচালি দুন ল তক বিসাং হোপেন সি তামে আসাব সু কোসন সি লুনকা বন্দা নাই তা আসাব সু নাং লিচালি দুন ল তাহে সে তা নাং লি মেথাং জুং জুং লাপুনাং কে লে হুদা বাংকে লুন কে তক কো পুয়ান কি সুং কো পুয়ান কে জনাং লি ফান
0: ওটা নালি ফানাং থান ল যে লুন কি লুন বা লুন কে তক কারবে তুম বাংকে আ ট্রেডিশন মাসি আবে আ কি মিলা আ ট্রেডিশন কে তক আ ট্রেডিশন লুন কে তক আ ট্রেডিশন লুন কি লুন ট্রেডিশন পগে নন হেরলাং বলে পুদাম মতামে আতে লুন কি লুন পুলতাং তে জাসে মেট কারবি আপনি হাকু কোপেন আতে কালচার মধ্যে হিডি এসপেক্ট ইসি বাঙ্গে মেটেরিয়াল কালচার ইসি বাঙ্গেলা কে মাথা পেন লবংস আজুতাং লবংস কে মাথা আজুতাং লাপেন আকু কে ক্লেম কে থেক লং লস আজুতাং মানে মেটেরিয়াল কালচার ই মেটেরিয়াল কালচার পুদম মতে সি কারবি তো বাঙ্গে এসমেন কে লাংনাম ল পুলনতে কারবি আখে লুন জিতু কে তো নাঙ্গি পুলনতে হাকু কোপেন নেতামে জাসমের বাঙ্গে রিডম হলো ক্লাংচিং ল রিডম ল আং নি সক টক হুই তামে সিয়ারি ডম নাং জি
1: কালা
0: চেক লে থুই তামে সিয়ারি ডম পেস আং ডি বেস নাং নি
1: থুই নাং নি চিরো আং জি
0: হই লাসন মেন সি পিরতে তা বাং গেসি বাং গো মাং বম মেন সি লুন ও আসে লাং রয় আসে লাই মেন সি মুনি তুম ফুলো পেন সি পিজো পিজো পেন সি আ পি বাং গে নাং ডেভেলপ ল আকো মিউজিক বাং গে জুতাং বাং গে লুন কান পিন ল পুসন বাং গে আমাং গে থেকে বাং গে প্রেক জামা হিস্ট্রি বাং গে পং সি তা কান তো মেন তো অপর তো আমাং না থেকে ল নে চেং তো মেন তো অপর তো আমাং থেকে নে লাসন সে পিজো পিজো পিজো পেন মেনা আনা খেয়াম বংকে লাসু নাংখে তং পেন সিনক্রোনাইজ লং তা কার বিদু মম বং মংকে নন আন্ত লাসু চেং মুরি পংসি চিং রুম পেপ পেন লাসু সিনক্রোনাইজ কি কুই লাবাংস কে ক্লেম পেন লাবাংস অতে অট কে ক্লেম বং আবেলাং লা হেলো লাসি কার বিদু মম বং নন কার বিদু মান লুন পুলো তং তে লাং নাম রে নিলি কে চালি পেন সি মেনা আন লো চারলি ল চিনি দাম ল তাসে মে বেসিক হরমু বাঙ্গে লাসি লুন কে লুন বাঙ্গে কে তক বাঙ্গে বেসিক হরমু বাঙ্গে ফাউন্ডেশন বাঙ্গে আ গ্রামার লে চিনি দে পুই তামে গ্রামার লে দেনে কো দোরা মি সোলা তি দো তহ সারে গম পাধানিশা দোলা জাল লস তা কাফি থাক ল কাবে তুম কে জিতু কে হাং তেং নাং পুনয় আর নো পুনয় ননা তা থ্রক্সিয়ান লিলি নাং পুসিন দি জিদাম
1: নাং লি পেন কে থেক দাম
0: ন তমরে রুই বম জিলে কে চার হে পুনয় আজাল লন তামে চার হে লাসি রুই বম
1: কেলা
0: লা নোট মো খাওয়াং কে হিনি বং কে কারবে তুম আংদি আংদি পুলতাং তে কারবে তুম কে ইকোনমিক লাইফ সি লাকে রিফ্লেক্ট মতি আংদি বং কে নে কারবে তুম বগে নার সুনি সাহিত্য কি দাম পো হেম চে ওয়াং পো সার নিম লিম জাম পো লা আ ম কিছি জে হলো লুনুন বম পো এ ইরু এ লং কি তেনি রি বাসা পিপু আ ম চি জুক লা ল রিডম ল
1: কলাং ল
0: লাসি ইকোনমিক লাইফ আন মাই স্লো পিক মাসি

লবণ পড়িতুম গুয়াহাটি পেন কাপাচেতা কার্বি জ্যামেক আর্জিলং টাংলো লাকে আকাশবাণী ডিফু পিনি আরু নিফাই থংকেপ ভম তিয়ারনি লাপেন রুইডিও নঙ্কার জুদুন আবাং ফু বাং ফি আরাত কেদো আনাফাত নেলি রং সিনাইং লেংপেন সুরি সুরি আকার দো নাংপাজিরসি পিনি আদুন্থু কেরত কেপার জোয়া জ্যামেক ইংপু পন ইগলো নাংলে তুম জ্যামেক আর জুলং বমলাকে এফ এম বেন আলং মেক হার্স ফারো ইসিরা টকবরা সির ক্যাপ লাপেন রেস এপ লাপেন আংপার্টা নিউজ অন ইয়ার পলাবং সোয়া এপ আলং পেন সিতামে নাংলি তুম আকাশবাণী ডিফু আজ্যামেক আর জুলং ইকজি তাংটে পিনি আদুন থু কেরত কেপার জু জ্যামেক আং ডেং আলং কেচেং সি লাগে ডিমাসা লুনবারী মাজ্যামেক আং ডেং আলং নেপোলা কেমপ্রাই কিলুন আলুন আলাম থে ফাই ফাই থাং নাং জানাইব্রা পোলাবাংস আলুন কিলুন আর জুই কিলুনাং

0: lapana por nang litum bodo lun bare ma jae meg ang deng along ason son alun arjulong tanglo laki akashwani difu nang litum jae meg arjulong bom laki fm ben along pen megahertz pharo sira tok bara sir ke lapen race e lapen an parta news on ear palapang so e palong pen sitami nang litum akashwani difu ajae meg arjulong ikji adun thu rong rupa jae meg ang deng along chu chu put arju iklo nang chu chu put the pk self reliance aputak hut bang rup jiling tipi lapen sang pi anjona be piang bong chu chu put arju iklo nang
1: কার্ডম কাদুকাবি রেডিও কার্যারা দোয়ান ভান্তামি পিনি নীলি তুমলা ডাক স্টুডিও লং সোয়ারলো তুম চোজর চলাং আহিন লাপেনান পার্টা কেথে গাছনমুঙ পুঠাকসি চিহুচিপুর পঞ্জিয়া ফানসি বড়ি ইগল লবাংস চিহুচিপুর আলং কাচো ফাপন আলুহি আলাং লিয়ামেন সাংপি অঞ্জনা বেপি আপ্রাংসি চিহুচিপুর আজায় মেক পাংচিং চিয়াপ্রাং আলাং লিয়া ফান নীলি তুম আকাশবাণী হিন পেন নিঙ্গাং সাম কার্ডম বাজি রেগল কার্ডম
2: কার্ডম
1: আপ্রাংসি নি নাংলি কাদুকাবে রেডিও কার্যরার ফান নাংলি রং লাপেনতে নাংলি কেকলে মাসায় পুথাক চেথান পনিক জিমা
2: নীলি রংকে বিনং বাঁকে বকলিয়া বলঙ্ক মাঝি হে বন সিতামি নন বাঁকে ডাক ডিফু সের লংজন আহিন বরসিংটি মঙ্গ রং সে নীলি তুম আকু লংলি চেনাম ডুমা ডাকসি দুঠুল আনকে লা ডাক বাং নীলি গেলামাল আকু লাটসি নীল আপ্রাং বাঁকে ইংপুল হে সাং হান লাহে হুই সি জরল আমার জরবম জরবম পেন আকু পুঠত লা জরবম পেন আফির বাঁকে পেনে পেরি লাহাই পুস্তামে আকু আফির বাঁকে লাহাই তা জরপন থুবম ল আমার দাম্বম দাম্বম ল আনকে লা গেলামাল হেন ফান বাঁকে লান ইনিংয়ের রং ওই ডেল পেরিয়া হেন বাং নাং মুন্না কামাসি আকু নন বাঁকে পেরি লাহাইসিয়াকু জ্বর ঠু রং ল নন বাঁকে
1: তাংটি নীলা নাংলি চো জ্বর চলাং মেন টু পেনসি নাংলি পাংচেং পঞ্চেং ল
2: গেলামাল কে পাংচেং কেলা কে 2021 আনিংকান পেনলো হলা গেলামাল বাঁকে সীতামে লা ডাক নন লা পেরি লাহি হুইকে জ্বর বাঁকে লা 2025 লা আন পেনসি ইংচেং লাং নন্সি
1: কালাং দি তাংটি নাংলি লা চো জ্বর চলাং পাংচেং চিয়াপ্রাং নাংলি পিএসআইসি ক্লেমিক বম

0: laso aprang bang ki bustami nilila aprang menta chujor ki chujor bom asabasup ke he pini la piri embroidery ipak pakni la hai roipo jorpon bom kya dhek bang ke la hai wo lai hui he malong dopol hai pang reng lai hui tap jor jor he madla sia phit an bang ke la hai jor bom lo an ke gulat chu khuli thurong pola ho pujal madla sila sang han la hai jor lo dali alu la jang thu lai hui si jor le he ma phit bang ke la second hena pe hi hui bustami nili jorpon bom lang lang bang lom ke he manang tanang piklo amat si ke nang bang tai ning ta rong pon bom rong pon bom ya le ja mal si pe bang ke non bang ke la pini pe kok lai si jor lo ma pla lai hu jor lo ma ting ke la bang ke rong alom si ki pathak le he rong alom ki thak tum do lai to si pathak pon bom lo jor pon bom lo akwa dhe ke bang ke la e bang a khe long pusta me en pon he bang ki thak ta na tum wan po hin ke la so redimet he la son ke nam don ta do la si ador bang ke prek jamal ya lo la redimet ke nam don na bang ke ni tum ador ki kom si jorlo bon si tami la rong ki thaka piri bang ke asap su inteng chat prek chat do ili kar bia nim su tum ki thake la su posi inteng chat pot bang si la bang ke ador asap su thi chat a jalo la ri di meta bang jong si pharu pholo pholo te hala bang ke pharu ner ke mati suri si son si rong ki pathaka bang ke adam bang dam joi ti tiya lo adam bang ke ama si la khon jari a pe pustami aka prek do kok adam bang aku la pini pustami ador ki kom ador ki so la son ja do kok lo
1: galang di tante la nang li cho jor cho lang along nang li so lo tuma pindeng pe naka prek stami nang li jor pon mati paklang pon doma
0: ও লাহাই তা জরপন নিলি লা পিন্ডিং সুপর পেন চটাকালি লা লেক রয় লাহাই পুস্তামি পন পন পেন কেলা এ কিতাব হে লুঠুই হে লাহাই পুস্তামি মিঠাং বন্ধা পন পন লাহাই পুস্তামি নিলি জরপন পন লাহাই তা ইংকে নন বাং কে লাহাই তা জরপন ল ইংকে চিপাতি তা চিপাতি দুন হে লাহাই পুস্তামি নিলি আপ্রাং সিয়েল রং একে লং দন তা দু ইংকে লাহাই পট পেন নিলি বাং তাকো পুতাই নিঙা রং ও আমাসি তক পন বম লাং নন পুতা আমাসি নন বাং কে অনলাইন অর্ডার পুস্তামি লং পন থু পন নন বাং কে
1: কালাং দি তংতি নাং লি নন হেড জং জিথান পন নাং লি নং ই পুসামি চে পালং দুন তংতি লা সো নং ই গনাং লি কুপিয়া নং ইস নাং লি চে পালং দুন লা পেন দে কুপিস নাং লি কে পাকলাং পন ল
0: লা বাং কে নি লি লা তোমো সো কি টক সি চে পাতি দুন তোমো সো কি টক সি চে পাতি দুন ল অনলাইন পে চে পাতি দুন হে আমা চি লা সো জম লি না মাং মন পু নি লি কি টক পন কে হে মা লা বাং সি আপ্রাং সি নং ই কি লং দুন ল আমা লা পেন সি আকো নি লি লা সো পট বাং আকো হাসুত ইনিং আরং ল নং ই তা লং ল ইনিং কারং ল জার ল মা সি আকো লু থুই ই সি আ কিতাব বনা দেড়ে জালো ইসি কিতা বনাই দেড় ল মারলা সে বনাই দেড় পেনা কোন কার্বি পেন্সি টকলে হ্যাঁ লাভ পেন্ডেড পেন কো হিন্দি পেন্সি আকো ট্রান্সলেট টুলো মা হিন্দি পেন ট্রান্সলেট বাং কিলা বাং অনলাইন লং পিস্তামে অর্ডার পেন লং পন থুইচি লাল হয়ে যা
1: কালাং জি তাতে লাহাই নাং লিগলো থুই কি টক লাহাই কি নাং লি মেন টু পেন্সি টক পন চিং ল
0: লা বাং কি নিলি কি টক পন কি হু আ প্রাং মেটা টক লা নিলি আসাব সু লা রং হেলা রং স্কুল লং লো চার লি ডুন পম মাতা কি টক বাং কি নিং হ্যাং ও আমা চি টক তা টক ও আমা সে হলা সর বাং চে পাক লাং পন থেক থে দেড়ে জালো এন্ড হু কমেন তু পেন লো নি পিন নন কে সার হুট আন শিলা সোলু থুই বাং কো চিপাতে তা চিপাতে দুন লং লং কো নং এ তা কি লং দুন চেং লং কো নন সি লা সোলু থুই কিতাব বাং কি চিপাক লং লং রং আ জালো জো
1: কালাং দি তাং দি নি লা নাং লি কা চিপাতে পো তাং দি কো ডাক্স নাং লি চিপাতে দুন ল
0: লা কা চিপাতে দুন কে ডাক লা দি ফু রং খেলান জের সং সং লং হে
1: কালাং দি ডাক নাং লি কে চিং সে নং এ লো বো কা চিপা লং দুন
0: আমা দিন কে লা লো থুই কাং পু দুন লা সো আ তুমো সো পেন আকো ইসি আ কিতাব বন্ডা থুল লা বাং কে চু সেটালি না সেনকান হে ইউর ফেস্টিভ্যাল হুসি ইং পুডুন লো কিতাব বাংকে
1: তাংতে নাং লিলা পু কিতক হিন সামি নাং লিবি হেক পেন সামি নাং লিনিং হাং উ তাংতে নাং লিলা সো চো জোর চো ল্যাং লা পেন্দে লা পু কোসন সিনাং লিয়া পর কা চিপি ল
0: আপর কা চিপি বাংকে লা লজো এ লা পিরি লাই হই বাংলে চো জোর বম চো ল্যাং বম পুস্তামি পু কিতক হে না বাংকে এ মাথা পন বম তক পন বম আজাত কালি দের ল লাম বাংকে চো জোর চো ল্যাং লে দাম আজার কাম লেখলেম পুস্তামি লা আতু মো বাইন্ডিং আর লো দো পন ডং ইয়াল আ তো মো বাংকে মাথা পন বম মাথা পন বম কে মাথা জিরডিং ও পেন সি কিতক বাংকে লা না জিরডিং ও এডা টিটি কা মাথা বাংকে নিং কানি সি মাথা লে দা ইয়ালো লা সতুমো ইসিসি ফানে কি চকলেম চোডা মালং বা চোজর চলাং আলং পুসিতামে আজাত লেখলেম সিতামে লা সতুমো ফানা বাঙ্গি ইনিং দোপন এলো লা সং ডেংকে লা সন সিমেজি লা সং ডেংকে লা সন লুপুরতি লা সন জুমিসেন পো লা সন সি আং ডেং তিনা কিং কাম তিন সিতামে মাথা পন লয় লা বাঙ্গে কে লা সকা মাথা টাং পেন সি হেডি কে টক হটা বাঙ্গে লা বাঙ্গে জয় কে টিটি ইয়ালো
1: কানাং দি চোর পার্লনি নাং লি প্রডাক্ট পেন থান পচিনি পন অপর তাং দি নি মোহেদ জন নাং লি চেথান পন নাং লি এমব্রয়ডারি পুস্তামি নাং লি মেনাসি কিরোই রয় লমা
0: ও কালাং লো লা বাংকে নিলি মেথাং তা রয় সিতামি এ লা বাংকে পাদরুন এ নি মেথাং কে রয় পেন কে পাদরুন এ লাসি পেনা আন আনিম সোপি মার্টন ফান নিলি অর্ডার গিপি দো হলা তুমতা রয় পো ইংকে নাং পাথন পো সন জালো নিনুয়ে তা দরুন এ ইংকে হলা তুম তা নাং পাদরুন এ দা টিটি আহুত পেন কে হে কে হলা তুম নাং পাদরুন এ সে কে মেথাং সি রয় পন বম লা সন জালো জা
1: নাং লীলা এমব্রয়ডারি ব্যাং কাপ্রেক পিপিসি রয় পন
0: ও লা পেকক আসেট লো লাকে পেকক

0: lason bangke endun lo kendun la horsel long tum bangke ali long dun u idet ke horsel ki pie long ke ali long dun u i thema bang tum ta ake ong si pon po mati dar bangke ali long li
1: tangte la mo het nang li pu embroidery hype sami nang li roi pon po tangte la hai ke nang li se ke tong endun ma mate nang li mina si charlie pon
0: la kali la ke methang si charlie pon la mane mobile long talang de ditilo youtube alai hulang helang po athe ke dang banta charlie dat ditilo
1: de la ki roi hai ke nang li ke misin la son pen sin nang li roi ponik de loma
0: kali no na bang ke misin kali lang no na mat ke ni tung ke iri pen lok si ke roi
1: choro palo ni nang li than pa chini pon thek pon tang te ni iri tum thek pon long pinangan tolu tum sami ki roi hype sami ani ke hang bang du par pik tang te la su puthang nang li pisi puji non ke charlie yo we ki mi tum phan nang li hin pen mi bi di sore si nang li ping tu
0: lalo lamba ke la choyor cholang pustame jo ilong isibak akam jong siki ot lo pote akam bang ke bang bom titi ot epin nang pote ku son sine ki klem je mapu e matha thik thik sitame isibak akam jong si pe ki thak punoi ba ke roi punoi isibak akam jong si klem lo pote atuar bang ke nang li bom ya lo oni la son klem po bot hala le klem sitame e mesenji hala le klem sitame mesenji lo la son bang aku atuar chilong bom titi la si la so bang e ki choklem je phan hedi isimai si kulat kang pu pustame non ne li pustame son lo jo gelamal dukan chu bilo anke wang boma wo penon banke piri la hai si jor lo kala pen ta ku buddhi chi long don thubom ti ti kere nga to wara banke he non la hai pustame ki klem joy ki la pen la lon ki en pen ki klem la bang helo sab su sung chet ki lon ki en pen ki klem banke ali bang du i athema lon ki en banke en ji plote la banke a sab su dor de pachet pachat ki lon banke en inang po aku lon ki en pen si gutte a hem ki kem pen chek lok pe ri gutte anta la lon ki eno se pa dor ji prute ka chi tu bang sung krung la sila isli methang bang che par jap tang pon par ke la lun en lo pulote la dor de pachet pachat hela so ba ki pa pleng don lo pulote ya sap su ki klem bang ke joy ke po cho klem cho dam pusta me
1: de la nang li be par ke klem li mena si nang li ning hang ma mate nang li phana nu ka prek si ning padung pon
0: kali ni methang si ning ki hang la ki bang nang parung a bang a bi mute methang ning hang o ja he cho jor cho lang bang ning hang o ja lo
1: kalang di nang li bihek pen sinang li ning hang lapsa.
0: Oh, ning ki hang. Hala sui pen ta i chet chet ni ki lapusi. Mane ke choyor cholang pon bo maja.
1: La pen te ni ili tum tami thek pon nong sorkar pen bustami sor lo tum bhan ake rap tami kaprek kaprek ahin bustami pi pon do. Tang te la choyor cholang ahin aphan bustami sorkar pen lapuson ake rap mate awar sai pi pon do ma.
0: সরকার পেন কে আবার সাইকে লানন কুলাটা লং লাই হুই ব্যাংকে আবি আবি লাং লাসন ব্যাংকে আবি নাকি মিঠাং আজা কং পেন সি চিকলেম বম লাং মিঠাং কি ফির কে থাক মিঠাং বিটি সুরি পেনসি লা ব্যাংকে চিকলেম বম লাং হে গভর্নমেন্ট পেন লাহাই কেরাপ পু ব্যাংকে আবি লাং লাসন ব্যাংকে লা পেন কে লা সেল হেল্প গ্রুপ আতুম আলং পুস্তামে লাহাই পেন পুস্তামে ইলি তুম নন কে কেরেং আবার সাই ডোলো আঠেমা সেল হেল্প গ্রুপ পেন পুস্তামে নন কে গভর্নমেন্ট পেন আ কেরাপ পুস্তামে ডুপিক নন কে লা লোন কে এন পেন চেং লক লা লোন ব্যাংকে লা কি এন আতুম সে কে সেলের লো সেল হেল্প গ্রুপ লং তানন নে লা গভর্নমেন্ট পেন কে পেনি আসন আমং দু ও কে সার পেমার টম ফান্টানন কে কি পি হে লা সেল হেল্প গ্রুপ লং পেন পুস্তামে আসন আসন আবার সাই ডু পিকলো পেনি নে সার লো তো ফান কে রাপ পেন চেং লক পিপি লো নে লা পেনি কে এ কেসম লাহাই পুস্তামে গভর্নমেন্ট পেনাং কে রাপ দু ও সেল হেল্প গ্রুপ পেন পুস্তামে লা সি লাসাং পিমার টুম্বাং কে কেরেং জি আবার সাই কে লাকে লা বোরেং আবার সাই টিং আই নাং নে লাহাই পেন পুস্তামে পুরা রেং ই উন লো লাকে বেহা বেপার লাহাই পুস্তামে লাকে ক্লেম পন উন লালো বোরেং আবার সাই টিং আই নাং নে রং সাং পিমার টুমকে লাহাই পেন পুস্তামে পুরা রেং ই উন কে নন বা কে সরকার পেন পুস্তামে রং সেল হেল্প গ্রুপ সাং পিমার টুম পাট পুস্তামে পাসনা সনা কে রাপ দু ও লাসি লাহাই কে রাপ লং পেন পুস্তামে নন বা কে কাচিং থুর পন্ডলো ঠেক ঠেক তুমি লাদাখ পেন পুস্তামে মিঠাং হেম টুন চিপারিং জে ফানকি লাদাখ সেল হেল্প গ্রুপ আলং পেন বাং গভর্নমেন্ট পেনা কেরাপ দুন লাহাই আকাম পেন পুস্তামে হেম টুন ইসিকে রেং ইলো লাহাই কুলার লেচিং পুপে পুস্তামে আমিঠাং মিঠাং হেম আলং লাহাই পয়সা পেন পুস্তামে খন হি হুই চে নাম প আনকে থাক প লাহাই পেন তা কেরেং আবার সাইডো পেরি লাহাই কে থাক মাসি কিউন এনন কি সুলি বম কে ডো বম পুস্তামে পেরি বাং কে পাডর মাসি উন এ পিনি পুস্তামে লা গোনা সো মাতে বাং খাই তোমা লং পেরি ডিমেট কে এন্ডন ফান মুতে নন কে রং আর লো পেরি সি মনি তুম কে তা কিরি অং উন আক টিটি আন কে লা কে থাক জং সি লা তুম কি উন সি কিউন এলো জং সি উন পুলোতে লা পেন কে থাং তা কিসুং আবিলো কে রেঞ্জে ফান কে আন কে লা হপ্তা ইসি পেন ইরুই লং পেন ইপাক আপিনি কি থাক কি উনা তুম তানন কে রং আলম দু তাং লো নর বাং কে পিনি ইপাক লং হপ্তা ইসি বা পিনি ইপাক লং শিকাচি বড় ঠেরা নি ফ পেন পাতাং দে জলা সনা সার পিমার পুস্তা মিনন কে ডোলো লাহাই আতুম লো পুরে তেলা কে পুরা আলি লং আঠেমা লা পিনি ইপাক লং পেন সি আধে কে বাং কে সুরি ইসি বা সুরি হিনি বা ফারুক রে ফ জলাহাই পেন পুস্তা মে কি পি পি ডো এংকে লাহাই আপিনি লং পেন জং সে আলা

0: li tum ni phope ni pak polote la ke chiklo yon na long pen ki kilong he du uji la si la dak pen pustami kiring war sai ki pura dolo la sang pi mar tum pustami an ke la ki dordi phope ke la pu selai group pan pustami sarkar pen nang kira pon bom atanka pustami du la si la hai pen pustami thang ta akatora ave kiring je phan ke nona bangki isi bak a kam jong si ki otlo polote la ke ibidi sore bangki chilong pon bom titi koson si non ne ki klem lo te ki me poma puke la so bangki bidi bangki chilong pon bom po nona bangke ne pini thak chotlo la thak dang tang delo te ko ma long si thonam po ul akola ke thonda ma dim bustame nge a phit ong chini ong po ha dake la an pen lan long ji ba hala dake suri si pulo te ha dake ni phan pharuk re phonang pipo ta ho jo lason bustame akula bang chini pon bom po lason si choklem chodam bang ke ang song lason si arlu pon bom po an ke woreng awar sighting ai nang nelo la ke la dak pen bustame kireng ji awar sai bang ki pura ake joy do la pen ke ning chi the ta do la isomar phan ki papor hi ji mate lahai ki papor hi pen ching lot ki paching thang lahai phan pustami ladak pen ta pura dor pusini lien pen bang ki matha damlo
1: langdi churo paloni langli ladak pen than pachini bona po tangti la nangli non klembo masai di cho jor cho lang lahai ki nangli lahai order ki pike nangli i tip tip pakon ans nangli order ki pipon pon lo
0: নীলি বাঙ্কেলা অর্ডার কি পিকে লা খঞ্জারি কে পাঠাক পুপুকে লাকে এ পাকে বা পাক ইং কয়লাসন সি পিডে দে টিটিলো পাকে পাক ইং কয়লাসন সি বাং ফান পাঠাক পন পন লে ইংকে লা ইনভেট ফান জং সি পাঠাক লো পুরতে টং টং নাং লে লিলো লাসন দে টিটিলো লাসি পাকে বাং হিনি ফান সি পাঠাক অর্ডার পিপ ইনট ফান পাকে ইনট ফান পাকে লাসন সি কি পি পি ইয়াল হে
1: টং তে নি লা মুপেন নাং লি থান পন রেডিমেড বাং আদর বাং জুমিক চেট পুসি নাং লি পাচিনি পন টং তে লা রেডিমেড পেন লা অর্ডার কা চুপি লা তুমাং বং কুপি লো কা চেপ্রে So kanali han poni jima
0: ও কাছি প্রেক বাংকে লারি ডিমেট বাংকে লা তুম বাং খাই তুম হেডি লা বাংক সনে পাং আর চাটিটি আকুরা তুমি মিসিন পেন্সি কে থাকে মাটি বাং খাই তুম বাংকে আঠেক তুমি জ্বর লিরটা ডো বা কোসনে আপে বাংলা আন ও ইডে টিটি হলা তুম বাংকে লঙ্কে আদর বাংটা কম চেট লা সুপসি আদর কম চেট লবন আলাম বাংকে হে হলা তুমি থাক বাংকে প্রেক চেট আকাং আর তা ডো লা পেনকে আপে বাং লা তুম ইজো লং পাক ফটরক লাসন কি থাক আকে প্রাপ দো বন মিসিন পেন বাংকে লা সুপসি লা তুম আদর কি পাজুম লো আধে কি মিসেন তা আদর পাজুম পেন পিডো হে লা বাংক খাই তুমকে আঠেমা মিসিন পেন কে লা তুমি টাং ডাব ও মাটি লা সুপর লো ইজো লং পাক নি পাক থম স্তামে লা তুম টাং দে তাহাই লা সুপসি আদর বাংকি কম লো কে লা পুরং আজো বাংকে ইপাক পেসি লাকে নি ফটরক ত্রক সি নাংক ইনকে লা সুপসি লা হেই পেন পেন সে আদাম বাংকে কে পাসো লো বন কে চিপ্রেক টু কক লো কো ইরি পেন বাংকে অর্থাৎ অর্থাৎ চেন মাটি ইলি কে মিঠা পিন্ডিং সুপট পুপ চক লিম বেন সে আবাং তা ক্লেম পো ইনকে হলা তুম আসাপ সাপ হে কি চক নাম দি দু চেট চেট লাং বাং খাই তুম বাংকে সুপসি আদর বাং হলা তুম বাং পাকম চেট টি বাং খাই কে বান তুম বা
1: তাকে নি কিরিপ দামালাম থে ওরেন কা ওয়ে দ্যাট রিসো কোরজাং মাতে নন কিথুরমি ও ভেকিমিয়া তুমা ফান পিন্ডিং সুম্পর পির ঠাক আহিন আনাত সাই ক্লেম পামি লাপেন্তে চেপা দুখ পামি তে আলে দু পুনাংলি কাদু কা ওয়ে রেডিও কার জোরার ফান থান বাচিনি পনি জিমা
0: কালাং লোলা কি পির ঠাক লা এ কি ফির কি ঠাক লং পুস্তামে লাকি ক্লেম পামি লুপুরতে আলে বাংকে দু লাকি আঠে মানন কে লা কার্বি পিন্ডিং সুম্পট সিলেং পোহো খঞ্জারি লাহাই পুস্তামে কি পাটর মাসি উনি লা বাংকে কি ফির কি ঠাক আতুম পুস্তামে লাকি পুরা আলে দু আঠেমা নাং পিক নন কে আঠেমা নেলি লা পিনি নে বাংখে আপিয়ারি কি ইয়র আহুত বাংকে লা আনাং নে স্তামে নন লা কার্বি পিন্ডিং সুম্পট কি ইয়র লুপু পেন কি পুরা আলে দু লাসি কি ফির কি ঠাক আতুম পুস্তামে সিলেট লে পিন পেন সিলেট লে ডাইলো পুরটে পুরা আলে ডো লাকে ওরেং আবার সাই টিং আই নাং নি লাদাক কি ফির কে থাক পেন চেং লক লা ইমবোডারি কে রয় পেন চেং লক লা পিনে আকুলাত জং সি চিবি ডুন লো পুরতে লাকে আং সং পেন পুস্তামে কি ক্লেম তাং আবাং ফু হে লা ওরেং আবার সাই কালি লা বিজনেস লা সো কি ক্লেম তাং আকাং তুই কি ক্লেম তাং আতুম পুস্তামে ওয়াং বম পো নেপে নেরিতা জঠা লাসন থা পো ওয়াং বম পো পুটা জর বম পো কি ক্লেম বাং কি জো ওরেং আবার সাই টিং আই নাং নি লো লাদাক পেন স্তামে কেরেং আবার সাই কি আমি থা মে থা সি নাং চি ডো বম পো
1: ভালাং দি চোরো পারলো নি নাং ই ক্লার ডাক পেন কাদু কবি রেডিও কার জোরার ফান থান পাচিনি পন পন সোলো তুমতা সুপিন সো তুমা তেং ইং টাংক্রিং লাপেন তে চার্জা পন থিপ থেক মিনা কেরেং আবার সাই চকলেম তে পয়সি নাং লি নিং কা পাথে দুন পর চোরো পারলো নাং লি ফান বসামে লাপেন তামে নাং লি ফান বসামে চোরো পারলো নাং লি আপন গ চি পি পেন কাদু কবি রেডিও কার জোরার লাপেন তে সোলো তুমহান তামে আনসে পাপ্রাং দুন জে ফান নাং লি ক্লার ডাক পেন নাং লি লাম যাই পন পেন কাদু কবি রেডিও কার জোরার ফান তামে ধান পাচিনি পন পর লাপেন তে পুথ নাং লি ফান বসামে সুরি সুরি নিংকাং সাম কাডম বাজি রেগলো লাপেন নাং লি কে ক্লেম কে দা মাসাই পসামে আনসে আর নাম হিয়ার জমিন পা পিদলো না লাসি পিনা জাই মেকে লাপানসি ইং তো নিকগলো চোরলো
0: কাটা
2: লপন পর নং লিটুম রং রূপা যায় মেঘ আং ডেঙ্গ

0: จีจีสร้างเกรงเก่งสามปรี
1: ละปอนปอนังลิตุมคาร์บีลุนบาริมอาจจะแม็กอังเดงอลองอสอนสอนอลอนอาร์จุลงตังลงลากีอากาศวันนี้ดีฟูนังลิตุมจะแม็กอาร์จุลงบอมลากีเอฟเอ็มเบนอลองเมกะฮาร์สพารุยสิระตอกบาราสุรเก็บเรสเอฟละเป็นอันปาร์ตานิวส์ออนเอียร์ปลาบังซอเอฟอลองเบนสตามีนังลิตุมอากาศวันนี้ดีฟูอาจจะแม็กอาร์จุลงอีกจี
2: কি গোস
3: ট্যাঞ্জারিন ইয়ার ফল বড় মিঠা নিসিংই বিহা ফ্রি ফরেন ট্রিপ ক্লিক অন দা লিংক এটিআই করিম
2: ককা রবা লিংকত ক্লিক নকৰিবা
3: কিয়
2: এইটো এসএমএস স্ক্যাম ক্লিক করিলে আপোনাৰ ব্যাংক ডিটেইলস হ'ব চুৰি
3: ও থ্যাংক গপু বসাই দিলি এইটো ল তোৰ চতুৰালিৰ ফল
4: আজি আই কয় স্মার্ট হৈ পৰ ফুল হৈ ৰ

জয় মেঘলং নীলি ইন্টারন্যাশনাল ডে অফ পোটেটো ডেট পি আদাং ফিরু এথেয়া রানী কেতালন পন লাবাংসো পোথাকি নীলি কাদু কাবে রেডিও কার জোড়া ফান্তামে থান বাজিনি পঞ্জি ফানসি বড়ি ইগল পোটেটো মাতে ফিরু এথেকে নাং পেননি চটকালি সোমিনদারামো লুগাতুমান তা চলং লাভ তাহাই প আথে ফিরু এথেকে নাহক আদেট দা দোলাপ লাপেন চো সারসি কে অং পোটেটো পোকে আরেন গে লকালাম পেন ফিরু এথে ফানসি কিপুদাম লাপেন কেদো আন আদের আলং তা আখাই কাপ্রেক কাপ্রেক দুপিক লাপেন আলাম কি কাপ্রেক কাপ্রেক দুপিক আপদ খাইতিন তা আমি থাঙালাম পেন আমেন চি রেপ ভারত আলং সীতা খাইতিন তা ফিরু এথে আফান আমেন চি রেপ বন্তা ভারত আংকাং আলংকে আলু পুষি কাচিথাং লাকে ভারত আসো পুলোতে বিহেক ঠিহেক আউসো মারাতুম আনতা চিনিল ফুরকিমি আলং কেতো কাতেংকে আলু পুয়ালামথে লাকে সংস্কৃত আলামথে আলু কাহ পুপেনসি কেবাং লাপেনকে সাইন্টিফিক আলামথে পেন পুলোতে ফিরু এথে আফানকে সালানাম

তা ভারডাঙ্কাং আলংকে আলু পুসি কাছিথাং লাকে ভারডাসো পোলোতে বিহেক ঠিহেক আওসো মারাতুম আনতা চিনিল ফরকুইমিয়ালং কেতকাতেংকে আলু পুয়ালামথে লাকে সংস্কৃত আলামথে আলু কাহ পুপেনসি কেবাং লাপেনকে সাইন্টিফিক আলামথে পেন পোলোতে ফিরুয়াথে আফানকে সালানম টিউবরোসম পুসি কিপু তাংতে লবংসো ফিরুয়াথে কোনাট পেন ল মেকে নংকিবং লাপুয়ান পিরথে আদং নংকচিথাং প্লুপ সাউথ আমেরিকা দেডালং আন্দেস আইংলং পু পিরু লাপেন বোলভিয়া লং রিয়ালং হেনল ফিরুয়াথে কেলং চেং লাপেন কাতিকি চেং কিচো চেং তা হালাদা কেদোয়া খাই বারি মাতুম হেনল লাকে কেদাম তাং সুরি নেরকেপ বিসি পেন সুরি কেপ বিসি মালম পুথর 16th century আলম স্পেনিশ এক্সপ্লোরার মাতে স্পেনিশ আসর ডেট পি আদাং কাহুমরিয়া হুৎসি আলং লিতুমতা চমিসেন হরমুপু থেকডামলংসি হালাবাংসোয়া ডিম পেন ফিরুই আথে ইউরোপ আদের আলংতা ওয়ান ডেড লো হালা ডাক পেন ওয়ান ডেড পেন মুনিরাতুম চিনিসি কাতিকি চেং লাপেন আলং লিতুম বেহা বেপার তামি ক্লেম ইলো লাডাক পেন সি কেদো আন আদের আলংতা বেহা বেপার কেক্লেম পেন পালি বোমলো লাপেন চেথাং বোমলো মুলুকাতুম ফিরুয়াথে আদের তিন আলংতা কাতিকি চিহুংলো লাপেন কাতিকি জিয়াফান লাকি আজাদ আদিম আলংলে টিকি সিতামে লাসি লংলে ইংহান লংলে সাংতি লাপেন ইংলং আরলকসো দোপ্রক আলং সিতামে রেং উন লাসনসি হালাসো হুট পেন টিকি বোম বাংবোমসি কেচোতা চিহুং বোমলো লাপেন নন লিরমিয়া কায়কে ফিরুয়াথে কিচো আনিংহাং পিকপিক আথে ননকে আহান চটলে চোচো লাপুকালি আসন কাপ্রেক কাপ্রেক সেলাম পন বোম আমেন ইর পন বোম সি কেচো আসন পামান পন বোম 1760 আনিংকান মালম ব্রিটেন আলং ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কেচেং সি ইউরোপ আলংতা দোবোম আহুত ফিরুয়াথে হেনল মুনিরাতুম আফান ইসি কেথে দুং আকেরাব কিপি আথে হালসো হুট মুনিরাতুম কেচান কেচার কেচো কেজুন আসন কাচেটাং উন ই কাতোরা থেপিক আনল সাই কাতিকি আহিন পুসিতা নন লিরমিয়া কায় আহুট আসন আসন বিধি কায়দা আভিলাং আপদ কেচো কেজুন আসন ডেট পিয়ামুলুক আফান কাপাচেটাং প্লুবজি আফান আজাকং ওং ইডেট আথে কিচুয়াসন কাতিকিতা বটর বকান আপর পেন আপর কে এ কারচি জিয়াফান আদিমাকলং আলংলি কিমি নাংক বন্তা লাংবো কিসুং উনাহুদ ফিরুয়াথে ব্যাংকে কাতিকি পেন মেসেন লাপেন কে এ কারচি আদিমতা আলংলি ইংওয়াই নাংমে ডেট পেন আজক পেনাং আন সাই কাতিকি আতুমতা ফিরুয়াথে কে এ চেজাসি মুলুক আপক কেপাংক্রাং ইলো আথে কাতিকি পেন না হক হেদেত পেনাজক কেক্লেম আতুমতা বেহা বেপার কেক্লেম ইলং ল কেক্লেম আবাং তা দু আপট চোনাম কাচোরেত আতুমতা দরপ্রু পেন লংলো লাপেন আপ্রাং আপ্রাংকে লংলে ফেলাং আজৈনে রন থামা তা জুরুন এ ইংটন উন এ আহুত সীতা রন কাচেদান আপিম্পু আতুম কেচো কেজুন আহুতকে ফিরুয়াথে তা কেথে দুঙা কেরাব লং পন ল লাবাংসো আথে পেনাজক পেনাং আনাহেম তুম আতুমাফান রাবলো লাসিহালাসো কায় হুট পেন নন আনতা আচিলি বীরবিদেতল ফিরুয়াথে কে ননহেট ননজংলে কেক্লাং কালি ফুরকিমু আনতা দো লাপেন মুনির আতুমাফান আন আসন কাংচির কেলাং ইদ দো আনতা কেপা মেদুন বেয়ার লাপেন কেথে দুঙ কেরাব কেলং আথে পিনা কাপটসি নন লিরমিয়া কায়কে আনং কেপাথে লাপেন আমান কি পিয়াজক ইন্টারন্যাশনাল ডে অফ পটেটো মাতে ডেট পিয়াদাং ফিরুয়াথে আরানিপু পাদোপন ককল ইন্টারন্যাশনাল ডে অফ পটেটো কাতালন আরানি কাপাংদাক দিয়াফ্রাং ইউনাইটেড নেশন আতুম 2008 আনিংকান কে দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য পটেটো পুসি তালন পনল পুথ ডেট পি আদাং ফিরুয়াথে আরানি হটওয়েট পেন আনিংকান ওয়াং কাতালন ওয়ের জিয়াফানসি ওয়ার্ল্ড পটেটো কংগ্রেস পু আহেমফাং আসং আতুম লামথে পাকলাং পনল লাপেন লাবাংসো লামথে আতেং পেন 2023 আনিংকান মাতিজং

দেয়াত লং রুই চিং হনলু না যাই মেক আং দেঙা লং কাপাদু সেলু না জুইক লোনাং ধন সিং তেরন লাপেন আরি সাং হো আতুম কিলুন আলু নালাম থে নে পিয়ালাম নে চিং হন চেনাম পোলাপাং সলুন আর জুইক লোনাং

0: adun tu ke patu je mek ang deng along jeu jeput ar joik lo nang jeu jeput de pike football ke patu ke tan la pen ke patek mate football coaching and talent development labang so putak hut bang mukrang be la pen horaning tiang bong jeu jeput ar joik lo nang
1: pini chihutchipura jai megalong kachopapon lake football kapathua bangphu anparta non ke alangli football kapathua somara tuma phan ke than mate coach asaisi klembom anparta alangli ke karbiang longpen kapathua song ke the tan mate karbiang long sport association alongta football kapathu achun bang iglo alangli ke ake hai horening ti kardom
2: kardom besao
1: lasi nangli phanili pini labang so studio long nangachopapen keceng si nangkar jugang tungalam thebangela lo nangli football afan ningke dok ceng nang thanik jima lapen football afan la ana por ji pg pu nangli ko so hutsi kama tha iklo
2: to keceng si nili la akaswani difu la pu be sao nangli tumanda dangna chu phapot kurwang thu pajer iklo mo pen nangli kar ju kalang tema nili tum football ningke dok keceng pu bangke hu bihek ang ko pen chithan ette class 2 class 3 son pen loga pathu
1: asoka charli bom ho
2: nilitum ke pathu adima bangge non rong nihang lp school non ge me school da dolo high school da dolo
1: kalang
2: hodang nilitum bihek hek angko dak phil du non sia phil ave denang ne hodang bihek hek angko tumani yang samno pote bol pathu cheng poyo ani yang sam school suti an cho sang chair no pote inge nangli mo pen pubom football apan ana por ji piunji punangli kar ju bangke kalang te ma mane nilitum patu bom patu tang den pen nili la license dun dia prang da referee ta claimon la la asam category an rhino la so claim det pen a pi intum coaching online dun det pen nilitum matha thalo somatum jupong jui pang la son ke nam tap mane ke japon bang me denang nak la song se thek long ho so phut la se tum a phi mang ke matha lo eli tum le japon pe te to ar paklang bon pe pute pula son matha pen si non anta yo ni li tum around 17 18 years playing tang po la so ke japon la non football la phana por chi pi po
1: ka ke cheng ben
2: ke cheng ben
1: pi ga lam lo la ke tang te nang li tum football kapathu bo mahut ke lapuan ka chihungret labuta kalila lapen kapathu adim kapathu yason seta me lapuan humrui kali seta hala so hut ko son sinang tum lapuan kapathu ithek lapena porche bodam ithek la
2: nili tum football le pathu bom phot ke lana awar sai to la son putame avilang anta ke chiung u da kalila মানে আর জুদুন লং লং লা বাং আকে থে মাং সিনিয়র টুম পাটু টু পুপু পুগা আর জুদুন লং লং হ্যাঁ আন্তা নীলি টুম মানে চেথান এতে ইসিয়া তুমু শোষণ পয় দেখ মোপেন চেথান বম রং নিহাং এল পি স্কুল লং লে পোয়া কো চেং লে পয় নীলি টুম আই স্কুল লা বাং এল পি স্কুল পোপং গে লা পোয়া আফিল মা ইংরাম ও ইংকে দেখা ডাঙর বাইদেউ বুদ স্কুল লং হেডমাষ্টার হেডমাষ্টার নিলে ননকে আবিল চেবাই গেল বাসাপি থেরাপি কালাং বাসাপি থেরাপি হেড ডাঙর বাইদেউ ল
1: হেডমিস্ট্রেস
2: লাং সাম নিলে তুম ফুটবল বা থু ফুট ব্যাং ব্যাং ইংকে নিতুম ফানলা বল কেরাক ফিনে ইং ঠেক লং লং মানে আপনাকে চামড়া টাইবলাং মাতি ইংলিশ মতে টেক পঙ্গে নং ঠেক লং ওসমা রেঙে ওসমা তুম দাং এটা পু না হাং লা ডাঙর বাই দোবা প কে ফেরে প পেট উ তা হে বিয়ে খাং লাং পঙ্গে লা সো ডাঙর বাই দোবাং নাংলি তুম লা মাম স্কুল রায় আন মাম পানে পান এড লোতে কে পান টাং লোতে নীলি তুম লং মাং নিহে মাং পুপু ডাঙর বাই দোবাং তে বখে পঙ্গে দাম মাম উন আন পান বলা নিতুম বাং কে বাংলা
1: ফুটবল পাথু নি হাং
2: বাংলা মানে ক্লাস থ্রি ক্লাস ফোর ফুলাং পান পঙ্গে দাম বাই দো হেম দাম

0: bangge dothumi sen sonoya
1: kalangla
0: holo so ben thek dun bom hormu ke thek hormu ke ba joktang thiu ne der po la so pose ke thek bang ta thek ta thek dun lo non hola ke thek hormu bang si non so man ban chipi thu ne ya atanang le thu rong lo po la pu chipi pon bom o so ma tum long ta pu do dun bom ben me sen e oke plan da me bom ime mane ke matha e mine hen da fresh to la si la football long apor chipi dun ta e mane ining lo e oke plan da me sen
1: kalang la si nang le ha ke jeng ban football apan apor chipi non an apor chipi bom bang ke nal ning chi oi
0: aha sab ta ning chi
1: oi ning chi thai bin lo me pi kalam lo la si nang le phan isi ki jut si ason lo la bang nang le phan ang kar jugang tung bang ke mate nang le phan chuning rigang tung bang la lo non football kapathu bom mari so jang la pen ke kapathu ji ning hang ari so e jang atuma phan nang le janu abarim lo la pen non nang le ke than bom abang phu hin pen kupine kapachini kachuning riji ason doig ma
0: me lo la so bang ke ka ju ba football pathu ari so e jang atuma phan yelin bem pachini gang tung bang la lo football long pa thu bang ke ning ding ni men men ani sini ni chiklo jon bele ke thek der le kar lu bur buria hormu ta kali football long bang ke
1: kali
0: pa yo pen atowara hoy bang ke ili tum non ke do lo ke than no ni bang la song deng pa thu lo te la an dun po la so ta pen suppose under 13 school tournament do pelik chodori po do de kon po do ul hayang deng ta nili tum an ta pa thu dun ho school po তাহলে সফট বাংে নাঙ্গে যা দন বাং কম সম তেং লাই নাগে পাথু রে সই জাং টুঙ্গে লাই কেচো কেচো থাপ আহ বাং লাই তাকাং টনই পাথু বম ভোগে ইনিং দা ডিং নেই লাসো লেভেল তে লান পাথুই জুনিয়র লেপো সাব জুনিয়র রং দে জুনিয়র লেপো জুনিয়র লেদে সে সিনিয়র লেপো লাসো না লেভেল বাং মানে আইসকোপ নং এ থিপ পিকলো মাটি ফুটবল কে নন কে ভারী ইন্ডাস্ট্রি ল আসাম পুলিশ নো ভো ইন্ডিয়ান আর্মি লো সামি লা ফুটবল সার্টিফিকেট পাকলাং লো বতে অলমোস্ট 5-6 মার্কস কে এডিশনাল বাঙাল ডাপেন ইন্টারভিউ ল টাঙ্কা মাহাপি পেপেন পেন ব্যাং চাকরি পি নলম পুলিশ রিক্রুটমেন্ট পুনো আর্মি রিক্রুটমেন্ট নেভি পুনো পুডাক সমাতম দুন বম লো মাতে লং তা লং বম ল আং ঠেকা ঠেকা লং লি লাদাক কিসিমান আতম নং চালি দুন বম আনিং ডিং তুমি ননগে মানে গে আর্মি লং দোল মানে গে আসাম পুলিশ লং দো দুন হলো আনিং ডিং তুম নং চালি বম মানে সিদো জি
1: পয়া
0: তুম ব্যাঙে নন ব্যাঙে আপি আপু তুম দা ব্যাঙে নংে মানে হলো তুমি নাঙে চোরো ঠুল নামে থান পন নামে যা পন আর জয়নি সে নন এসব মাতুমে লসং ডেং লি ল সাকরিয়া পেনে বরং আবার সাইদা লন ল ফুটবল বাথু হিন বাঙ্গেলা আনি চিপানিং ডিং নেই লা প্র্যাকটিস হই বাঙ্গে রেগুলার সিগেমে কিছু কিছু পেন লা টাঙ্কা মাহা বাং পাথি ও নাং নেই কেচেং ফুদান বাঙ্গে মৌথি ও সিনিয়র লেভেল লে রক ফি বাঙে লাগে নাং লি তুম পিপিয়া তোয়ার মা লাগে আর তোয়ার গে দাগে ক্রং সিগে অং থুপ নলংগে আই লিগ দো আই সেল দো লা সং ডেং বাঙে লি দুন বম পো গেলাপন বাঙ্গে
1: কালাং কালাং সি চোরোল ইংকি সং হো উইলি তুম ফুটবল নাংলি কে চেং পেন ফুটবল কা পাথু কোসন মা হা কে চেং পেন নন পুয়ান লা পেন পার্টা ও সোমার ভান নাংলি কোচ কি পি পেন সোমার তুম কিলি দুন পেন নন কো পি পি সি চি সিগ নাই মা
2: লপন অপর নাংলি তুম কে পাথু হো চাই মেক আং ডেং অলং ফুটবং মুক্রাং বে লাপেন হরেনিং তিয়ংবং ফুটবল কপাথু পুথাক চেহু চিপুত আর জুলং টাকল লাগে আকাশবাণী ডিফু নন স্টেডিও পর পরফাইনের ক্যাব্রাই মিনিট পিক ক্যাব রাফ চকদা পন লাসি নন মলাম সো ফিপেনতে দেলহি পেন কাপাচে তাক সামাচার সন্ধিয়া হিন্দি লাম্পেন বিয়র্তা লাপেন পরফাইসের ক্যাব চকলতে নিউজ এট 9 ইংলিশ লাম্পেন বিয়র্তা আর জুলং ইকব
3: आकाशवाणी से समाचार संध्या के साथ मैं विशाल शर्मा। मुख्य समाचार। कर्नाटक में डी के

0: रविवार का रहता है इंतजार मलयाचल के आंचल से विंध्याचल के आंगन तक, ब्रह्मपुत्र के घाट से हिमालय के विस्तार तक, होती है मन की बात प्रधानमंत्री के साथ। तो सुनिए इस महीने 31 मई सुबह 11 बजे मन की बात आकाशवाणी दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के OTT प्लेटफॉर्म वेव्स पर। इसके अलावा आकाशवाणी और दूरदर्शन के YouTube चैनल और प्रसार भारती के ऐप न्यूज ऑन एयर और OTT प्लेटफॉर्म वेव्स पर सजीव प्रसारण लाइव स्ट्रीमिंग के माध्यम से भी। तो याद रखें, रविवार 31 मई सुबह 11 बजे मन की बात।
1: Non studio por por pai sir kebra minute grip ho chok tang lo adun thu lam jira jai mek ang ding along kam sing ti ki than garbi group ho aputak lam jira ki than ar ju ik lona
2: ya khe che pa chor che pa rub la pen ka chilir ku puson pir the ya khe tin ta kaprek kaprek akur du kaprek a khe pen pang bar lo te garbi a khe kaprek a khe pen ki prek the pik chanam ইলি তুমচিনি কার্বিয়া খেয়াংবং কুরকাংথিম কুর ফডো ইংতি তেরাং তেরন ইংহিলা পেন তিমুং হেনল ইংতি আকুরাংবং কুর ফোয়ান্ডো ইংতি হেনসেক ইংতি কাঠার ইংতি তারো ইংলেং লাপেন ইংতি কিলিং হেনল বে আকুর তা থ্রক আন্ডো তেরাং বেকি ইক বেকে এট ক্রোনিহাং ক্রোনিলিপ লাপেন ইং যাই হেনল তেরন আকুর কুর ফ দু তেরন লাংনে তেরং কংকাত তেরন মিলিক তেরন দেং জালাপেন তেরন আই তিমুং আকুরাতুম থংকেপ আন্দো তিমুং কিলিং ক্লেং রংফার সরং সেনত সেনার পাতর সেনার মেজি সেনার পাতর সেনত সেনার মুসুকি তকবি তিমুং রংপি তকবি দেরা তকতিকি তিমুং কিলিং তক বিচিনথং তক বিরংহাং দেরা নকবারে নংডু নংলাদা ফাংচো ফাংচো লাংতেরয় ফাংচো ইংনার ফাংচো বজারু মুসুফি রংফার রংফার ফুরা লাপেন রংফার রংহাং ইংহিয়াকুর তা থংকেপ আন্দো লেকথে কে আপ রেংলিম রেংতে রেং অয় রংহাং রংহাং হেমপি রংহাং লিন্দক রংহাং হেমসু রংপি রংপি রংহি রংপি রংচেহন রংপি রংহাং রংপি আমরি রংপি লিন্দক রংপি ফেরাংকে ক্রামসা বংরুং টিসো টিসো রংফু টিসো রংচিতিম টিসো রংলিং টিসো আদার টিসো মোটো হানসে হানসে দুরং হানসে চিনথং লাপেন হানসে নংকিরলা হেনল কার্বিয়া খেয়াংবং হাকু পেন ননান্তা কেরতাং আরন্দু ইলিতুম কার্বিয়া খেকে কাপ্রেগা খে তুমাসন কালি আরন আতাং দো নন ইলিতুম কার্বি কর্টে ইংজিরাতুম কাচেহাং কাচেরন কাদুরে থেতান মাতে কাচেহাং আন্তা কাচিচিনিনে থেগলং কাপ্রেগা খে কেচে আহম আসু আসন কালি কালাং আফান্তা ইক কর্টে নি লক ফি ফু পুনু পিনু কাচে কাম আরনাবে ইলিতুম কার্বি আখেয়ালং কেরতাং আরন্দো কোনা মানা আখেয়াতুম কুর ইসিয়াংবং চেপাচর চেপারব মাতে চেয়েন চেদো আরন্দো বন্তা কার্বি আখে কুর ইসিয়াংবং চেপাচর চেপারব চেয়েন চেদো আরনাবে আথেমা কুর ইসি ইংতিপো পেন ইংতিপি তেরাংপো পেন তেরাংপি তেরন পো পেন তেরন পি ইংহি পো পেন ইংহি পি লাপেন তিমুং পো পেন তিমুং পি চেয়েন চেদো আরনাবে জংসি কুর ইসিয়াংবং কেলেট কে ফেট পেন চেয়েন চেদো দোকক ফুলোতে কুর ইসিয়াংবংকে কুর সেনেম ফুলো পেয়াকর্তে আসুপি কুর কাপ্রেক পুষিতামে জংসি চেয়েন চেদো দোকক ফুলোতে লাই সেনেম ফুলো জং সেনেম কার্বি কুর ফুয়াংবং মেথাং মেথাং নিহু দোরেপ মেথাং মেথাং নিহু চারকা নাফানসি জং সেনেম পুলো আকের কেথান আংথে কামুনিত আংবং কালিতে মুনিত মারা দাপিয়াংবং বাঙা অত এ কাচেপ্লাং মাতে পোলিং জেন হিজান লাপেন পিলিং জেন হিজান চেয়েন চেদো পুলোতে সেনেম আলো আপি পুলো

0: ব্যাখে আলং পুসন কেলেট কেদক পুলুতে কেথে কেদিং পিনপো হাবে সারলার রাত দেট দোয়ান চেফাশি অগ্রি অখুং অলং আদায়ারেং এন নাংকক বন পেডো বনতা রেং বংহম মাতে বংহম রংহাং লাপেন কারেং রংফারপি আতুম কার্বি রেচো কেমানাহুত আলাং লিতুম কাচিং হনে আসুপো আমাতসি পুসন কুরসেনেম চেতং নাংককল কার্বিয়াখে লিংডকপো আসুপো আমাতকে আপ্রানামুই কে এন কে চকচে লাসি নিংকান ফারু ক্রেরাপ্রি আপ্রাং লংরিক্রেহিনি হাবে পিনপো লিনডকপো কেথে কিদিং কার্বি খে দোয়ান বংহম রংহাং লাপেন কারেং রংফারপি কাপিন খাদাতেং কার্বি খে চিং রুমামাই আরনলার পন্থুলো বাংস আরনকে আবং পেনামার থু আবি পেন আহি রুপুসি পিঠিক পনলো লাসি নন নাকাই কিরলা আহুটকে বিচার কিন্দা আদায়ারেং মারাত মারেং আফানসি আদুলার পিপনলো পুসন আরনকে কার্বি এখে আফুরকিমো আলংসি দচট লাপেন কেরতাং আরন আংদেং পুসি ননপু আরন পেমানলো কার্বি এখে কুরি শিয়াংবং কে পুতুংসি চেকাম পনপ কুরজনাংবং আনকে পো আফুটু আফুরুন পুলোতাংতে পেসার পুনু পুলো লাপেন পেসার পুনু আসুমার পিনসু আফান করতে লাপেন আরলসু আফান ইংজির পুলো আপে কর্তে আসুপো আসুপিয়া কুর প্রেকজাম পুসিতামে কর্তে ইংজির পুলো আপে লাপেন আংজির আফান নাংলি নীলি পুসি চেহাং নাংজি আরন্দ ও ইক নীলিফান ইংথুম থা ও নি নীলি নাংলিফান ইংথুম পো পুসি ইলিতুম আংবং চেথান কেনাংসদ ইলিতুম নন ওবে কিমিয়াংবং লাহে কাদুরে থে তানল কাচেহাং থেকথে কাচিলির থেকথেয়াজক পেসার পুনু ফুফি অং হুপো ওসা অংসার নেং আরমো বং ইক নি আদি মান্তা কাচেহাং আকিসুং চেথেগলং পিনাং আবাং ফু আতুম আফু আবাং আর্তা কম হেক আমাত আ ইক আফান্তা করতে মাতে নে আবাংকে আসুপোয়া আসন চেকাম রং বন্তা লাপুসনকে ইলিতুম আরনালং প্লেং দাম দে সার পালামথে থেংলংকে আর কানুন চুজেংকে আর কানুনে পুননকে থিরক্লং আরন আতাং দু আংথুন্তা কেচারলি কেনাংসত দু পিনাং আনালাম আরজান আংদেং আলংতা কামাথা নাংজি কেনাংসত থেতান বিনংল কেতক কেলাং লাপেন লামারজান কে ইসি ডকুমেন্ট নাংমানল মো ওই কিমিয়াতুম আফান কেপাচিনিজি আংদেংল তক বাংপো তক বাংপি দোয়ান আতুমতা কেপাকেং পন আকেনাংসত পু আর দি পি পন নাংজি কেনাংসতল কার্ডন
1: নন হেতাংলিতুম লাম জিরোজাই মেক আং দেং অলং কামসিং ইং টি কে থান কার বিকুর ফ ফুথাক লাম জিরো আর জিলং টাংল লাকে আকাশবাণী ডিফু
2: আর্জুইক থা আর্জুইক থা কোমাদনি জেরক্স পাসপোর্ট লাপেন অনলাইন আকেরা পেন বোরেং আবার সাইকেজক দুঞ্জি আনিং কে হাংদোমা দো পুলোতাংতে টিবক হে ডিফু হাবজান কিদাম আতোবার রংখলার বঙাহি থিয়ালং নাংলিতুম কম্পিউটার আকুলাত লং ইগজি আনপার্টা আসনসন কিনাংসত স্টেশনারিস মাতে কলম কিতাব হাই হুইতা লং ইগজি আং তোনালাম কাছিনি জিয়াফান মোবাইল নম্বর 9678993470 আলং নাংহুমরি ইকতামে
1: আদুন থু কার বিলুন চি থাক যাই ম্যাক আং দেং লং লুন আর জুই লো না কেচেং সি মঙ্গল রং পি লাপেন মিনা তেরাং পি আতুম কেলুন আলুন আলাম থে কাংজার নেসেং পোলাপাং সলুন আর জুই লো না

লবং সুজাই মেক আং দেং লং আদুন থুয়ালুন আর জুইক লনাং জিতেন তেরাং লাপেন রবিনা ক্রোপিয়া তুম কিলুন আলুন আলাম থে সেংবে থে থে পোলাবং সুয়ালুন আর জুইক লনাং।